আজ রবিবার 10ই জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 31শে মে 2026 খ্রিস্টাব্দ, 16ই জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয়ে 4:54 হয়ে 51 সেকেন্ডে, সূর্যাস্ত 6:12 হয়ে 48 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 7 সেকেন্ড।

0: of the farmers and ensure market stability. Delhi Police Special Cell has arrested 8 accused working at the behest of the Pakistan ISI Mumbai Underworld Network. Addressing a press conference, Special Commissioner of Police of Delhi Police Special Cell Anil Shukla said that the accused were tasked to attack vital installations and security personnel in Delhi. He said that arms and explosives have been recovered from their possession. Mr. Shukla informed that the accused were operating under the directions of cross-border handlers and they were arrested from Delhi, Maharashtra and Pune. Union Minister of Civil Aviation Ram Mohan Naidu has hailed the launching of Skycast system at IGI Airport in New Delhi. The minister said that advanced weather monitoring systems like Skycast can significantly improve flight operations during fog and turbulence. He added that as this technology expands to more airports across the country, it will strengthen safety and enhance the travel experience for the passengers. Jammu and Kashmir Minister Sakina Ittu has announced summer vacations for all the government and private colleges falling under the summer zone of Jammu Division from 1st of June to 15th of July. The minister said the decision has been taken in view of the onset of the summer season and to ensure the well-being of students, teaching faculty and also college staff. The minister further informed that regular academic activities in all colleges will resume after the conclusion of the vacation period on 15th of July. In IPL cricket, Gujarat Titans will be up against defending champions Royal Challengers Bengaluru in the final of 2026 season at Narendra Modi Stadium in Ahmedabad today. The match is scheduled to begin at 7:30 p.m. RCB's batting has been one of the strongest in the tournament, with Virat Kohli leading the charge. In the bowling department, Bhuvneshwar Kumar and Josh Hazlewood have been among their key performers with the new ball. Meanwhile, Gujarat Titans will once again rely on key batters like skipper Shubman Gill, Sai Sudarshan and Joss Butler. While all-rounder Jason Holder has strengthened their bowling attack with important wickets in the second half of the season. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Anushthan Shunchen, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে এখন আজ 31শে মে রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 6:30 মিনিটে শুনবেন আজকের চাষবাস কথিকা লাভজনকভাবে বেবিকর্ণের চাষ, বলবেন ডক্টর কৃষ্ণেন্দু রায়। 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা বিশ্ব তামাক মুক্ত দিবস, বলবেন ডাক্তার অরিন্দম চক্রবর্তী। 6:45 মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত এবং অমিত কিরণ বন্দ্যোপাধ্যায়। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত, শিল্পী রমা মণ্ডল। 8টায় বিজ্ঞান ধারাবাহিক ধুলোমুঠি সোনামুঠি পর্ব 7, প্রযোজনায় ডক্টর মানুষ প্রতিম দাস। 8:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সেতার, শিল্পী সৌম্য আড্য। 9টায় গানে গানে। 9:25 মিনিটে বিচিত্র সংবাদ। 9:30 মিনিটে শিশুমহল উপস্থাপনায় সুচিস্মিতা গুপ্ত। বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব বাইসাইকেল দিবস নিয়ে কিছু কথা শুনবেন আবৃত্তির আসর। 10:30 মিনিটে গানের ভেলা উপস্থাপনায় হৈমন্তী দে। 11টায় মন কি বাত অনুষ্ঠানের 134তম পর্বের দিল্লি থেকে সরাসরি সম্প্রচার। এরপর শুনবেন অনুষ্ঠানটির বাংলা ও সাঁওতালি ভাষায় রূপান্তর। দুপুর 12:35 মিনিটে গল্পদাদুর আসর উপস্থাপনায় শান্তম চক্রবর্তী। বিশ্ব পরিবেশ দিবস নিয়ে কিছু কথা, বিশ্ব দুগ্ধ দিবস এবং বিশ্ব বাইসাইকেল দিবস নিয়ে কিছু কথা। ছোটদের পরিবেশ ভাবনা অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন মৌসুমী সেনগুপ্ত। থাকছে গান কবিতার আসর। 1:50 মিনিটে শুনবেন দ্বিজেন্দ্র গীতি এবং অতুল প্রসাদের গান। 2টোয় অনুরোধের আসর, বাংলা আধুনিক গান। 2:30 মিনিটে নাটক আলোর প্রান্তর, রচনা জ্যোতিপ্রকাশ বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা রামজীবন মিত্র। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন। এই সপ্তাহের খেলোয়াড় উপস্থাপনায় রোহিত গোস্বামী। 5:00

30 মিনিটে যুববাণী কমন রুম, উপস্থাপনায় দেবজিৎ অধিকারী এবং সম্পূর্ণা চক্রবর্তী, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, লোকসঙ্গীত শিল্পী মদন মান্ডি ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠান, তামাক সেবন থেকে সৃষ্ট রোগ, সাক্ষাৎকারে ডক্টর গৌরাঙ্গ মান্ডি, লোকসঙ্গীত ফিলিপ মার্দি।

কুমার দাস, 9:45 লোকগীতি শিল্পী তনুশ্রী আচার্য, 10:00 রবিবাসরী অখিল ভারতীয় সঙ্গীত সভা, কর্ণাটকী স্যাক্সোফোন শিল্পী শ্রী এ ইয়েরাইয়াই, আকাশবাণী কাটাপা কেন্দ্রের নিবেদন, 11:00 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে 6:05 সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত বি আর দেওধর, 6:25 রবীন্দ্রসঙ্গীতে শিল্পী তরুণ কুমার দাস, 6:35 রামচরিত মানুষের 127 পর্ব, 6:45 ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ, 8:30 বাংলায় হিন্দি শিক্ষার আসর উপস্থাপনায় পূজা মিশ্র, 9:00 নজরুলগীতি শিল্পী অস্মিতা মুখোপাধ্যায়, 9:20 দিলরুবা শিল্পী অরূপ কুমার সেন, 9:40 রসধারা, 10:15 শুনবেন বাংলা আধুনিক গান, 10:30 বৃন্দগান শিক্ষার আসর, 11:00 মন কি বাতের 134 পর্বের দিল্লি থেকে সরাসরি সম্প্রচার, এরপর শুনবেন আঞ্চলিক ভাষায় রূপান্তর, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী বিক্রম ঘোষ, সঞ্চয়িতা দ্বিতীয় অধিবেশনে 5:10 রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাস, 5:20 উর্বশী, 6:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, 7:10 লোকসঙ্গীত শিল্পী তনুশ্রী আচার্য, 7:30 দর্পণ শিল্পী চয়নিকা দত্ত, রাত 8:00 মন কি বাতের 134 পর্বের বাংলা রূপান্তর, 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 অনুগুঞ্জ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচার, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, 11:10 হিন্দি ছায়াছবির গান শুনলেন আজ 31 মে রবিবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত বি আর দেওধর, শুনবেন রাগ লক্ষ্মীতরী এবং কুকুভ বিলাওয়াল।

অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভে। এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী তরুণ কুমার দাসের কণ্ঠে।

তরুণ কুমার দাসের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, এবারে শুনবেন রামচরিতমানস, আজ 127তম পর্ব।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারে শুনবেন ভক্তিগীতি শিল্পী সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে।

সুদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলেন ভক্তিগীতি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

0: বন্ধু, জীবনের ব্যস্ততা আমাদের প্রতিদিন নতুন নতুন গন্তব্যের দিকে ঠেলে দেয়। কেউ শিক্ষক, কেউ চিকিৎসক, কেউ শিল্পী, কেউ বা অন্য কোনো কাজ। পেশা আলাদা হলেও আমাদের সবার চাওয়া একটাই, ভালো থাকা এবং ভালো রাখা। শুধু নিজের জন্য নয়, পরিবারের জন্য, প্রিয়জনের জন্য, সমাজের জন্যও সুস্থ থাকা এক গভীর দায়িত্ব। জানো বন্ধু, নিয়ন্ত্রিত জীবনযাপন, পরিমিত খাদ্য, নিয়মিত বিশ্রাম এবং ইতিবাচক মানসিকতা, এই সাধারণ বিষয়গুলি আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ হতে পারে। কারণ সুস্থতা শুধু ব্যক্তিগত নয়, এটা সামাজিকও। একজন মানুষের সুস্থতা তার পরিবারকে নিরাপদ রাখে, সমাজকে শক্তিশালী করে। আমাদের প্রতিদিনের ছোট ছোট অভ্যেসই জানো তো ভবিষ্যতের সুস্থতা তৈরি করে। অনিয়মিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অতিরিক্ত মানসিক চাপ কিংবা তামাক ও নেশা জাতীয় দ্রব্যের প্রতি আসক্তি ধীরে ধীরে শরীর ও মনকে ভিতর থেকে ক্ষয় করে দেয়। অথচ আমরা অনেক সময় সাময়িক আনন্দ বা অসচেতনতার কারণে নিজের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলি, ভুলে যাই অসুস্থ শরীর কখনোই সুন্দর জীবন গড়তে পারে না। আজ আন্তর্জাতিক তামাক বিরোধী দিবসে তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার যুববাণীর বন্ধু অঙ্কিতা। আজকের এই বিশেষ দিনে যুব সমাজ কেমনভাবে তামাকের দিকে এগিয়ে যাচ্ছে এবং কেমনভাবে আমাদের নিজেদের নেওয়া সিদ্ধান্ত অপরের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। কিন্তু এখন সময় আজকের দিনের গুরুত্বটা জেনে নেওয়ার।
1: আজ এই দিনে
0: ১৭৭৪ সালে আজকের দিনে ভারতে প্রথম ডাক পরিষেবার অফিস প্রতিষ্ঠিত হয়। ১৮৩৭ সালে আজকের দিনে কৃষ্ণচন্দ্র মজুমদার জন্মগ্রহণ করেন। কৃষ্ণচন্দ্র মজুমদার হলেন একজন স্বনামধন্য বাঙালি কবি এবং পত্রিকার সম্পাদক। ১৮৬০ সালে মাসিক মনোরঞ্জিকা এবং কবিতা

0: নেতৃত্ব করেন তিনি। 1981 সালে আজকের দিনে ভারত সফলভাবে SLV-3 এর প্রথম উন্নয়নমূলক উৎক্ষেপণ সম্পন্ন করে, যার মাধ্যমে রোহিণী উপগ্রহকে কক্ষপথে স্থাপন করা হয়।
1: আজ এই দিনে
0: জানো বন্ধু, আজকে যে বিষয়টা নিয়ে তোমার সঙ্গে কথা বলছি, এই যে তামাক বিরোধী দিবস, জানো এই তামাক শব্দটা ছোট হলেও এর প্রভাব ভীষণ গভীর। অনেক সময় বন্ধুদের আড্ডায় কৌতূহল বশত কিংবা মানসিক চাপ থেকে মানুষ তামাকের দিকে হাত বাড়ায়। শুরুটা জানো তো হয় খুব স্বাভাবিকভাবে, একবারেই কিচ্ছু হবে না এই ভাবনা থেকে, কিন্তু ধীরে ধীরে এই অভ্যাসই শরীর ও মনের ওপর আঘাত নামিয়ে আনে। তামাকের ধোঁয়ায় এমন অনেক ক্ষতিকর উপাদান থাকে যা ফুসফুস, হৃদযন্ত্র এবং শরীরের বিভিন্ন অঙ্গকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। দীর্ঘদিনের ধূমপানের ফলে শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী কাশি, হাঁপানি, ফুসফুসের সংক্রমণ, এমনকি ক্যান্সারের মতো কঠিন রোগও দেখা যায়। শুধু তাই নয়, হৃদরোগ, উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকিও বেড়ে যায়। তুমি যদি এটা ভেবে থাকো যে তামাক শুধুমাত্র শারীরিক ক্ষতি করে, এমনটা একেবারেই নয়। এটি মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকেও নষ্ট করে দেয়। কাজের শক্তি কমে যায়, মনোযোগ নষ্ট হয়, অল্পতেই ক্লান্তি আসে। অনেক সময় কি হয় জানো তো, মানুষ বুঝতেই পারে না কখন একটি সামান্য অভ্যাস জীবনের ওপর নিয়ন্ত্রণ করতে শুরু করে। একটা কথা ভেবে দেখো, আমাদের জীবন তো আমরাই নিয়ন্ত্রণ করব না, কিন্তু সেই জীবনটা যদি এমন কেউ নিয়ন্ত্রণ করে যা কেবল নেতিবাচক প্রভাব বিস্তার করা ছাড়া আর কোনো কিছুই করতে পারে না, সেটা কি সত্যিই মেনে নেওয়া সম্ভব বলো তো? নিশ্চয়ই নয়। এই নিয়ে তোমার সঙ্গে আরও কথা বলবো, তার আগে অঞ্জন দত্তের কণ্ঠে এই গানটা থাকছে শুধু তোমার জন্য।

বন্ধু, গানের পরে ফিরে এলাম তোমার সঙ্গে। যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, আজকে তামাক বিরোধী দিবসে এমন কিছু বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো যে সমস্ত কাজের সঙ্গে সঙ্গে এই বিষয়টা নিয়েও তুমি ভাবতে বাধ্য হবে। একটা বিষয় আমরা সকলেই জানি, সেটা হচ্ছে যদি রোগ নির্ণয় করা সম্ভব হয় তাহলে রোগ নির্মূল করা সম্ভব। আজকের দিনে যখন কথা বলছি তামাককে জীবন থেকে সম্পূর্ণরূপে নির্মূল করা নিয়ে, তার আগে একটা বিষয় বোঝা দরকার যে যুব সমাজ কেন তামাকের প্রতি আকৃষ্ট হচ্ছে। জানো তো বন্ধু, এটা বলতে গেলে সর্বপ্রথম আমাদের চারপাশে তাকাতে হবে। প্রত্যেকটা দিন আমরা ঠিক কেমনভাবে কাটাচ্ছি বলো তো? আজকের যুব সমাজ অদ্ভুত এক সময়ের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। একদিকে স্বপ্ন, প্রতিযোগিতা, সাফল্যের চাপ, অন্যদিকে একাকিত্ব, মানসিক উদ্বেগ এবং দ্রুত বদলে যাওয়া জীবনযাত্রা। একসময় অনেক তরুণ তরুণী খুব সহজেই তামাকের নেশার দিকে ঝুঁকে পড়ছে। প্রথমে হয়তো কৌতূহল, বন্ধুদের প্রভাব বা সাময়িক আনন্দের জন্য শুরু হয়, কিন্তু ধীরে ধীরে সেটাই অভ্যেসে পরিণত হয়। বন্ধুদের চাপটাও কিন্তু একটা বড় কারণ। অনেক সময় শুধুমাত্র বন্ধু মহলে মানিয়ে চলার জন্য কিংবা কাউকে না বলতে পেরে একজন তরুণ কিংবা তরুণী প্রথমবার তামাক হাতে তুলে নেয়। সেই একবার থেকে শুরু হয় আসক্তির পথ। এরপর মানসিক চাপ, পড়াশোনার উদ্বেগ কিংবা ধরো সম্পর্কের সমস্যা কিংবা কর্মজীবনের হতাশা মানুষকে আরও বেশি করে তামাকের দিকে ঠেলে দেয়। অনেকেই মনে করেন ধূমপান নাকি মানসিক চাপ কমায়, কিন্তু আসলে এটা শরীরকে সাময়িকভাবে অভ্যস্ত করে তোলে আর পরে সেই নেশাই আরও বেশি করে অস্থিরতা তৈরি করে। ধূমপান যে মানসিক চাপ কমায় এটা বর্তমান সময়ের একটা সবচেয়ে বড় মিথ। জানো তো, পরীক্ষার চাপ, সম্পর্কের টানাপোড়েন, কাজের উদ্বেগ, এই যে বিষয়গুলো তোমাকে বলছিলাম, এই সমস্ত থেকে কেউ কেউ স্বস্তির সঙ্গী বলে একে ভাবতে শুরু করে, কিন্তু বাস্তবে এটা তো পুরোটাই একটা ভ্রান্ত ধারণা। তবে এই যে ধরো খানিক তামাক সেবন করলে মানসিক স্বস্তি পাওয়া যায়, এই বিষয়টা ঠিক কেমনভাবে কাজ করে জানো তো? তামাকে থাকা নিকোটিন খুব অল্প সময়ের জন্য মস্তিষ্কে এক ধরনের সূক্ষ্ম উত্তেজনা এবং সাময়িক আরাম অনুভব করায়। সেই মুহূর্তে মনে হতে পারে চাপ যেন কিছুটা কমছে, কিন্তু আসলে শরীর তখন নিকোটিনের প্রতি নির্ভরশীল হয়ে পড়তে শুরু করে। কিছুক্ষণ পরে আবার সেই অস্থিরতা, বিরক্তি এবং চাপ ফিরে আসে আর তখন আবার তামাকের প্রয়োজন অনুভূত হয়। অর্থাৎ তামাক কিন্তু বন্ধু তাপ একেবারেই কমায় না। তো দেখো, আমি তামাকের তাপ বলে ফেললাম, এটা কিন্তু অবশ্যই আমি বলতে চাইছি যে তামাক কিন্তু চাপ কমায় না। অর্থাৎ তামাকের চাপ একেবারেই আমাদের শরীর মন কোনোটার জন্যই ভালো নয়। এর মধ্যে কি হয় জানো তো, আমাদের মন যেন একটা চক্র বুহের মধ্যে ঢুকে পড়ে। ঠিক এই জায়গাতেই আমাদের একটা মস্ত দায়িত্ব থাকে, সেটা কি বলো তো? একজন মানুষ যখন মানসিকভাবে ভেঙে পড়ে তখন তাকে বিচার না করে তার পাশে দাঁড়ানোটা ভীষণ প্রয়োজনীয় জানো তো। অনেক সময় একটা আন্তরিক কথা, একটু সময় কিংবা সঠিক দিক নির্দেশই একজন তরুণ কিংবা তরুণীকে নেশার পথ থেকে ফিরিয়ে আনতে পারে।

0: একজন বন্ধুই পারে আর একজন বন্ধুকে তামাকের এই গাঢ় অন্ধকার থেকে বের করে আনতে। নেশার জগতে মানুষ অনেক সময় নিজের অজান্তেই হারিয়ে যেতে থাকে। তখন উপদেশের চেয়ে বেশি দরকার হয়ে পড়ে বোঝাপড়া, ধৈর্য আর সত্যিকারের সঙ্গ। আর সেখানেই একজন প্রকৃত বন্ধুর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। একজন ভালো বন্ধু প্রথমেই বিচার না করে শুনতে শেখে। অনেক সময় যে মানুষ নেশার দিকে ঝুঁকে পড়ে তার ভেতরের চাপ, একাকিত্ব, হতাশা কিংবা অপূর্ণতার একটা গল্প লুকিয়ে থাকে জানো তো। যদি বন্ধু তাকে অপমান না করে, বরং শান্তভাবে তার কষ্টগুলো বোঝার চেষ্টা করে, তাহলে সে ধীরে ধীরে নিজের ভিতর খুলতে শুরু করে। এই বিশ্বাসের জায়গাটা না ভীষণ দরকার। সবচেয়ে বড় কথা, এই নেশা ছাড়ার পথটা কিন্তু একেবারেই সহজ নয়। সেখানে বারবার ভেঙে পড়া থাকে, আবার উঠে দাঁড়ানোর গল্প থাকে। একজন প্রকৃত বন্ধু যখন পাশে থাকে, সে মনে করিয়ে দেয় তুই একা নয়, আমিও আছি। কারণ সত্যিকারের বন্ধুত্ব শুধু একসঙ্গে সময় কাটানো নয়, একজন মানুষকে অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনার মধ্যেও বন্ধুত্বের সবচেয়ে সুন্দর পরিচয়টা লুকিয়ে থাকে। ঠিক সেই কারণেই বোধহয় গানে গানে আমরা বারবার বলি, বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু, এতক্ষণ আমি তোমার যুববাণীর বন্ধু অঙ্কিতা তোমার সঙ্গে কথা বলছি। তোমার যুববাণীর আরও একজন বন্ধু রাহুল তোমার জন্য আজকে কি বার্তা এনেছে সেটাই এখন শুনে নেওয়ার পালা।
1: ধরো সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে বসেছ, এই শুরু হলো বলে প্রথমেই সার্টিফিকেট দেখালো, তারপরেই সেই অমুক উক্তি,
2: ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার।
1: ছোট থেকেই আমরা অজস্রবার শুনেছি, কিন্তু পুঁথিগত বিদ্যার মতো ওইসব সতর্কবাণীও আমাদের চোখে সয়ে গেছে, খুব একটা এসব নিয়ে ভাবিনি, কিন্তু আজ ভাবতে হবে। হ্যাঁ, আজ চলে এসেছি আমি রাহুল, বলছি আজকে ভাবতেই হবে, কারণ আজ 31 মে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে। 1987 সাল থেকে প্রত্যেক বছর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই দিনটিকে পালন করে আসছে। অবশ্যই বিষয়টা এমন না যে আজকের দিনটা তামাক না ব্যবহার করলেই তোমার দায় শেষ, মানে এ তোর উপোস নয় যে মাসে একদিন উপোস করলাম ব্যাস আমার কাজ শেষ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য জানাচ্ছে, 13 থেকে 15 বছর বয়সী যে গ্রুপটা, মানে সারা বিশ্বের এমন 40 মিলিয়ন বা 4 কোটি কিশোর কিশোরী তামাক ব্যবহার করে, 1.5 কোটি কিশোর কিশোরী ইতোমধ্যেই ই সিগারেট ব্যবহার করছে, এবং ভেপিং এর দিক থেকে প্রাপ্তবয়স্কদের তুলনায় কিশোর কিশোরীরা প্রায় 9 গুণ এগিয়ে। সারা পৃথিবীতে 1.2 থেকে 1.3 বিলিয়ন অর্থাৎ 12 থেকে 13 কোটি মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করেন। এদের মধ্যে 80% লো অথবা মিডল ইনকাম কান্ট্রির মানুষ। আর মৃত্যুর কথা যদি বলি, প্রত্যেক বছর 70 লাখ মানুষের মৃত্যুর কারণ তামাক সেবন। হ্যাঁ, তোমাকে আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না যে সিগারেট খেলে কি কি হয়, কারণ সিনেমা শুরুর ঠিক আগেই লাং ক্যান্সারে আক্রান্ত মুকেশের মৃত্যুর কথা আমরা শুনি।
3: আফসোস, মুকেশ বাঁচ নহি সকা।
1: আর স্মোকিং ছাড়াও অনেকেই তামাকজাত দ্রব্য সেবন, সেখানেও আমরা বিজ্ঞাপনে সুনিতার কথা শুনি, মুখের ক্যান্সারে, যার মুখের একটা গোটা অংশ সার্জারি করে বাদ পড়েছিল।
4: তাম্বাকুনে মেরি জিন্দগি নষ্ট কর দি।
1: তার সেই মুখ ঘুরিয়ে করুণ চোখে ক্যামেরার দিকে তাকানো সত্যি মনে দাগ কেটে যায়। WHO জানাচ্ছে নিকোটিন শিরা ও ধমনীকে চাপ দিয়ে সরু করে দেয়, ফলে রক্তচাপ বেড়ে যায়, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের সম্ভাবনা হুহু করে বাড়ে, হয় ট্রাকিয়া, ব্রঙ্কাস এবং লাং ক্যান্সার, অ্যালজাইমার্স, ডিমেনশিয়া, ডায়াবেটিসের রিস্ক ভয়ঙ্করভাবে বাড়ে, COPD-র প্রবণতা প্রায় 30%-এরও বেশি বেড়ে যায়, হয় ওরাল ক্যান্সার, হয় পেরিওডন্টাল ডিজিজ, যাতে চোয়ালের হাড় ক্ষয়ে নষ্ট হয়ে যায়, এমনকি ই সিগারেটস, যাকে ব্র্যান্ড করা হয় এমনভাবে যে না এটা তো খুব একটা ক্ষতিকর নয়, তার মধ্যে থাকাও এরোসল, বেনজিন, ফরমালডিহাইডের ভেপার্স প্রবলভাবে ক্ষতি করে শরীরের। আর তুমি যদি এটা ভেবে নিশ্চিন্ত থাকো যে ঠিক আছে আমি তো খাই না, আর যে খাচ্ছে খাক, তাহলেও বলে রাখি তোমার বিপদ এখনো কাটেনি, তোমার আশেপাশের

0: লোকেরা সিগারেট খেলে সেখান থেকে তোমার হচ্ছে প্যাসিভ স্মোকিং, আর এর বিপদও অনেকটাই বেশি। পৃথিবীতে প্রত্যেক বছর 16 লাখ মানুষ প্যাসিভ স্মোকিংয়ের ফলে মারা যায়। এক্স্যাক্টলি। এবার তুমি এবং তোমার বন্ধু না হয় খুব কষ্ট করে সিগারেটটা ছাড়লে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোম্পানিগুলোর চলবে কি করে? তাই তারাও বিভিন্ন ট্যাকটিক্সের শরণ নেয়। তারা জানে কাস্টমার কিভাবে ধরে রাখতে হয়। সুন্দর প্যাকেজিংয়ের মাধ্যমে তারা মানুষজনকে অ্যাট্রাক্ট করে, আর সেটা আটকানোর জন্যই সিগারেটের প্যাকেটে ক্যান্সারের ছবি দেওয়া থাকবে, দেওয়া থাকবে ঘোর নিষেধাজ্ঞা, এমনটাই সরকারের আদেশ। তখন আবার তারা বিভিন্ন রকম ফ্লেভার আনে, এতে কম বিস্বাদ লাগে, ফলে ইয়ং জেনারেশনের কাছে জিনিসটা আরো বেশি আকর্ষণীয় হয়ে ওঠে। তারা সব বিভিন্ন সুন্দর সরু স্লিক ডিজাইন আনে, যাতে এলিটেস্ট মানসিকতার ফাঁদে পড়ে কাস্টমাররা আকৃষ্ট হয়। তারা ছোট প্যাকেজিং করে, এতে যার পকেটে টাকা কম সেও কিনতে পারবে, তার কাছে অ্যাফোর্ডেবল হবে। এটা আটকাতে সরকার সিগারেটের উপর অনেকটাই ট্যাক্স বসায়, যাতে মানুষের টাকা দিয়ে সিগারেট কিনতে গায়ে লাগে, যাতে তারা কেনা থেকে বিরত থাকে। এভাবেই সাইকোলজি ও রিভার্স সাইকোলজির খেলা বা যুদ্ধ চলতে থাকে। তাই বেশি বেশি করে আজকের দিনটার গুরুত্ব বোঝাটা খুব জরুরি। 2026 মে অর্থাৎ আজকের এই ওয়ার্ল্ড নো টোব্যাকো ডের থিম হলো আনমাস্কিং দি অ্যাপিল, কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন। এর মূল উদ্দেশ্য ফ্লেভার, প্যাকেজিং, অ্যাডভার্টাইজমেন্ট ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে যেভাবে ইয়ং জেনারেশনকে অ্যাট্রাক্ট করা হচ্ছে, সেই দিকে কড়া নজরদারি করা। এবং এই কর্মসূচির ইম্প্যাক্টও অনেকটাই। 2000 সালে প্রায় 14 কোটি মানুষ তামাক সেবন করতেন, রিপোর্ট বলছে 2024 সেটা কমে হয়েছে 12 কোটি, অর্থাৎ খানিকটা কাজ হচ্ছে। অনেক দেশই চেষ্টা করছে টোব্যাকো ফ্রি হওয়ার। সুইডেনে আজ রেগুলার স্মোকার্সদের পরিমাণ 5% কম। গত 2 দশকে স্মোকারদের পরিমাণ সারা পৃথিবীতে 26 থেকে 27% কমেছে। আসলে একদিনে না হোক, একদিন সব হবে। চেষ্টা করো না একটু টোব্যাকোটা থেকে যদি দূরে থাকা যায়, এবং তোমার আশেপাশের মানুষদেরও একটু দূরে রাখা যায়। এই শপথ নিয়েই এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি রাহুল। তোমাকে ফিরিয়ে দিচ্ছি স্টুডিওতে।
1: বন্ধু, রাহুলের কথা তো শুনলে সেই সঙ্গে সঙ্গে এটাও বুঝলে যে অবশ্যই আমাদের এই তামাক থেকে বেরিয়ে আসতে হবে, একটা নতুন জীবন শুরু করতে হবে নতুনভাবে। আর সেই সঙ্গে একজন বন্ধুকেও আমাদের সঙ্গে চাই যে আমাদের এই পুরো পথটায় আমাদের সঙ্গ দেবে। এখন সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে তোমার জন্য থাকছে এই গানটা।

বন্ধু, গানের পরে ফিরে এলাম তোমার সঙ্গে। দেখো, আমরা যতই ব্যস্ত থাকি না কেন, আমাদের চোখের পাতায় বেশ খানিকটা সময় ধরে থাকে সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের রংচঙে হাতছানি। এটা কি তুমি অস্বীকার করতে পারবে? নিশ্চয়ই নয়। বর্তমান সময়ে মানুষের জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে মোবাইলের পর্দা। সিনেমা, ওয়েব সিরিজ, শর্ট ভিডিও কিংবা সোশ্যাল মিডিয়ার নানান কন্টেন্ট আজ শুধু বিনোদনের মাধ্যম নয়, এগুলো ধীরে ধীরে মানুষের চিন্তা, রুচি এবং অভ্যেসের উপর প্রভাব বিস্তার করছে। বিশেষ করে যুব সমাজ খুব সহজেই এর প্রভাবের মধ্যে চলে আসে, আর সেই কারণেই তামাকের প্রতি আসক্তির ক্ষেত্রেও এই মাধ্যমগুলোর ভূমিকা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সিনেমা কিংবা ওয়েব সিরিজে আমরা দেখি কোনো চরিত্রকে কুল কিংবা বিদ্রোহী বা ধরো আত্মবিশ্বাসী কিংবা গভীর চিন্তাশীল হিসেবে দেখানোর জন্য তার হাতে নিকোটিন তুলে দেওয়া হয়। কখনো বন্ধুদের আড্ডা, কখনো মানসিক চাপ, কখনো প্রেমে ব্যর্থতা, এই সব মুহূর্তে ধূমপানকে এমনভাবে দেখানো হয় যেন সেটাই জীবনের স্বাভাবিক প্রতিক্রিয়া। তরুণ মন খুব সহজেই এই দৃশ্যগুলোর সঙ্গে নিজেকে মিলিয়ে নিতে শুরু করে। তারা ভাবতে থাকে ধূমপান হয়তো বড় হয়ে ওঠার কিংবা স্বাধীন হওয়ার বা ধরো নিজেকে আলাদা করে তোলার একটা চিহ্ন। সোশ্যাল মিডিয়াতে অনেক সময় এমন কিছু ছবি, রিল বা ভিডিও দেখা যায় যেখানে ধোঁয়ার আড়ালে এক ধরনের কৃত্রিম আকর্ষণ তৈরি করা হয়। যদিও বর্তমানে অনেক প্ল্যাটফর্ম সরাসরি তামাকের বিজ্ঞাপনের উপর নিয়ন্ত্রণ তৈরি করেছে, তবুও পরোক্ষভাবে এই অভ্যেসকে স্টাইল হিসেবে তুলে ধরা হয়, আর সেখান থেকেই ধীরে ধীরে কৌতূহল জন্মায় যা অনেক সময় নেশায় পরিণত হয়। জানো তো, এটা বলা ভুল যে অনেক সময়, এটা বরং বলা যায় যে খুব বেশি পরিমাণে স্টাইল, এই বিষয়টার জন্য যুব সমাজ তামাকের দিকে ঝুঁকে পড়ে। এই যে হাতছানি, সেই হাতছানিগুলোকে খেয়াল করলে যদি আমরা এগিয়ে যাই তাহলে সত্যি সত্যি আমাদের যে খুব উন্নতি হবে এমনটা নয়। আর বিশেষভাবে বলে রাখা দরকার বা উল্লেখ করা প্রয়োজন যে শুধুমাত্র তামাকের প্রতি আসক্তি সৃষ্টি নয়, বরং তামাক থেকে মুক্ত করার জন্য নানান প্রয়াস আমরা এই বিনোদন মাধ্যম থেকেই পাই প্রতিনিয়ত। একটু আগেই রাহুলের কথা শুনছিলে, সেখানেই আমরা শুনলাম যে এই মাধ্যমগুলি আমাদের সচেতনতার বড় হাতিয়ার হয়ে উঠেছে।

এখন সিনেমা শুরুর আগে ধূমপানের ক্ষতিকর দিক নিয়ে সতর্ক বার্তা দেখানো হয়। অনেক জনপ্রিয় অভিনেতা, খেলোয়াড় কিংবা কন্টেন্ট ক্রিয়েটারও তামাক বিরোধী প্রচারে অংশ নিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নানান ক্যাম্পেইন, ছোট ভিডিও, জীবনের বাস্তব অভিজ্ঞতা এবং স্বাস্থ্য সচেতন বার্তা মানুষের মধ্যে নতুন ভাবনা তৈরি করছে। কেউ নিজের নেশা ছাড়ার গল্প বলছেন, কেউ আবার অন্যকে উৎসাহ দিচ্ছেন সুস্থ জীবনে ফিরে আসতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমাদের বুঝতে হবে বাস্তব জীবন আর পর্দার জীবনের মধ্যে অনেক পার্থক্য আছে। সিনেমার একটা দৃশ্য হয়তো কয়েক মুহূর্তের, কিন্তু তার প্রভাব বাস্তব জীবনে অনেক গভীর হতে পারে। তাই চোখে যা আকর্ষণীয় লাগে তা যে সত্যিই ভালো এমনটা সবসময় নয়। সচেতনতা, আত্মনিয়ন্ত্রণ এবং সঠিক দৃষ্টিভঙ্গি পারে তামাকের মতো ক্ষতিকর অভ্যাস থেকে সমাজকে দূরে রাখতে। বন্ধু, তামাক সেবনের সঙ্গে সঙ্গে আরও একটা শব্দ জুড়ে থাকে, সেটা হচ্ছে প্যাসিভ স্মোকিং। প্যাসিভ স্মোকিং বলতে বোঝায় একজন মানুষ নিজে ধূমপান না করলেও অন্য কারো তামাকজাত দ্রব্যের ধোঁয়া অনিচ্ছা সত্ত্বে নিজ শ্বাসের মাধ্যমে নিজের শরীরে গ্রহণ করা। অর্থাৎ কেউ ধূমপান করছে আর তার আশেপাশের মানুষ সেই ধোঁয়ার মধ্যে অবস্থান করছে। এই পরিস্থিতিকে প্যাসিভ স্মোকিং বলা হয়। অনেক সময় এটাকে সেকেন্ড হ্যান্ড স্মোকিং নামেও ডাকা হয়। আমরা অনেকেই ভাবি, আমি তো ধূমপান করি না তাই আমার কোনো ক্ষতি হবে না। কিন্তু বাস্তবে একজন ধূমপায়ীর পাশেও দীর্ঘ সময় থাকা একজন মানুষের শরীরের জন্য সমানভাবে ক্ষতিকর হতে পারে। কারণ তামাকের ধোঁয়ায় থাকা বিষাক্ত রাসায়নিক পদার্থ বাতাসের সঙ্গে মিশে আশেপাশের মানুষদের শরীরেও প্রবেশ করে। বাড়ি, অফিস, বাস, ট্রেন, বন্ধ ঘর কিংবা আড্ডার জায়গা, যেখানেই ধূমপান হয় সেখানেই এই ক্ষতিকর ধোঁয়া ছড়িয়ে পড়ে। প্যাসিভ স্মোকিংয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়ে শিশু, বয়স্ক মানুষ, গর্ভবতী মহিলা এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগা ব্যক্তিদের ওপর। ছোট শিশুদের ক্ষেত্রে এটি ফুসফুসের সমস্যা, হাঁপানি, বারবার ঠান্ডা লেগে যাওয়া কিংবা শ্বাসকষ্টের কারণ হতে পারে। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে শিশুর স্বাভাবিক বৃদ্ধিতেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। জানো তো, দীর্ঘদিন এই ধোঁয়ার মধ্যে থাকলে হৃদরোগ, ফুসফুসের রোগ, এমনকি ক্যান্সারের ঝুঁকি পর্যন্ত বেড়ে যায়। সবচেয়ে খারাপ বিষয়টা কি বলো তো, অনেক সময় মানুষ বুঝতেই পারে না যে সে ধীরে ধীরে এই ক্ষতির শিকার হচ্ছে। কারণ প্যাসিভ স্মোকিং নিঃশব্দে শরীরের ভিতর প্রভাব ফেলতে শুরু করে। তাই শুধু নিজে ধূমপান না করলেই দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না, আশেপাশের মানুষদের সুস্থ রাখার জন্য ধূমপান থেকে দূরে রাখা দরকার। তাহলে একটা বিষয় সম্পর্কে আমরা নিশ্চিত যে হয়তো আমি তামাক সেবন করছি না, কিন্তু আমার আশেপাশে যারা এই তামাক সেবন করছে তাদের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি। তাই শুধু সেই মানুষটিকে সচেতন করা আমার দায়িত্বের মধ্যে পড়ে এমনটা না, সেই মানুষটা কর্তৃক যাতে আমার নিজের কোনো ক্ষতি না হয় সেই দায়িত্বটা তো আমার নিজের কাঁধেই থাকবে, তাই না? এ প্রসঙ্গে একটা ছোট্ট অভিজ্ঞতা তোমার সঙ্গে শেয়ার করি। একবার আমি এবং আমার এক বন্ধু যাচ্ছিলাম, খুব সম্ভবত আমরা অটো করে যাচ্ছিলাম কোথাও, সেখানে একজন এরকম সিগারেট খাচ্ছিলেন। আমি তাকে বারণ করি, কিন্তু আমার সঙ্গের যে বন্ধুটি সেই সময় আমাকে কিছু বলেনি। পরবর্তী সময় আমাকে সে বলে যে তোর কি দরকার মানুষকে বলার বারবার, তার জীবন তার চয়েস। হ্যাঁ বন্ধু, তার জীবন তার চয়েস, কিন্তু তার চয়েসের জন্য সে যেমন নিজের ক্ষতি করছে এবং আমারও ক্ষতি করছে। এই প্যাসিভ স্মোকিংয়ের ফলাফল কিন্তু মারাত্মক হয়, সেটা তো তোমাকে বললাম। আর সেই বন্ধু যদি আজকে এই বিষয়টা নিয়ে কথা শোনে, তাহলে নিশ্চয়ই পরের বার আর সে এই কথাটা আমাকে বলবে না, তাই না? তো বন্ধু, তোমার সঙ্গে তো এই নিয়ে কথা বলবো, তার আগে এখন মহিনের ঘোড়াগুলি থেকে একটা গান থাকছে তোমার জন্য।

বন্ধু, স্বাস্থ্য কথাটা বললেই আমরা কেবল শারীরিক স্বাস্থ্যের বেশি নজর দিই, শারীরিক স্বাস্থ্যের দিকেই বেশি নজর দিই, আমরা মানসিক স্বাস্থ্যের দিকটা হয়তো খেয়ালই করি না। তামাক সেবন শারীরিক দিক থেকে মানসিক স্বাস্থ্যের ওপরে কেমনভাবে প্রভাব বিস্তার করে বলতো? তামাকের ক্ষতি শুধু শরীরের ভেতরেই সীমাবদ্ধ থাকে না, ধীরে ধীরে তা মানুষের মন, সম্পর্ক এবং পুরো সমাজ জীবনের উপরেই গভীর ছায়া ফেলে। তামাকাসক্তির ফলে অনেকের মধ্যেই অস্থিরতা, খিটখিটে মেজাজ, মনোযোগের অভাব কিংবা মানসিক অবসাদের প্রবণতা বাড়তে দেখা যায়। নেশার ওপর নির্ভরশীলতা এমন জায়গায় পৌঁছয় যে মানুষ নিজের স্বাভাবিক আনন্দ বোধও হারাতে শুরু করে। জীবনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো ধীরে ধীরে ধোঁয়ার আড়ালে ঢাকা পড়ে।

পড়ে যায়, শরীর ক্লান্ত হয়, মনও ভারী হয়ে ওঠে। এর প্রভাব পড়ে পরিবারের ওপরেও। বাড়ির মানুষ প্রতিদিন এক প্রিয়জনকে ধীরে ধীরে অসুস্থতার দিকে এগিয়ে যেতে দেখেন। সন্তানদের মনে ভয় তৈরি হয়, বয়স্ক বাবা মা দুশ্চিন্তায় থাকেন, সংসারে অশান্তি এবং উদ্বেগ বাড়ে। অনেক সময় চিকিৎসার খরচ, কর্মক্ষমতা কমে যাওয়া এবং মানসিক অস্থিরতা পুরো পরিবারের স্বাভাবিক ছন্দকেই নষ্ট করে দেয়। একজন মানুষ যখন নেশার কাছে বন্দী হয়ে পড়ে, তখন সে শুধু একা নয়, জানো তো, তার সঙ্গে জড়িয়ে থাকা অনেকগুলো জীবনও কষ্টের মধ্যে পড়ে। তাই বন্ধু, তামাক বিরোধী সচেতনতা শুধু স্বাস্থ্য রক্ষার জন্য নয়, সুন্দর পরিবার ও সুস্থ সমাজ গড়ে তোলার জন্য অত্যন্ত জরুরি। কারণ একজন সুস্থ মানুষই পারে একটি সুন্দর পরিবার তৈরি করতে, আর সুস্থ পরিবারেই তো গড়ে ওঠে এক আলোকিত সমাজ। এবার একটা বিষয় আমাদের ভাবতে হবে, আমরা যদি তামাক বিষয়ে সচেতন হতে চাই, তাহলে আমাদের সচেতনতাটা ঠিক কোন পর্যায় থেকে শুরু করতে হবে। স্কুল ও কলেজ শুধুমাত্র পড়াশুনোর জায়গা এমন নয়, এগুলো মানুষের চিন্তা, মূল্যবোধ এবং জীবনযাপনের ভিত্তি গড়ে তোলার এক অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। তাই তামাক বিরোধী শিক্ষার শুরু যদি ছোটবেলা থেকেই হয়, তাহলে ভবিষ্যতের সমাজ অনেক বেশি সচেতন এবং সুস্থ হয়ে উঠতে পারে। কৈশোর এমন একটা সময়ে যখন কৌতূহল, বন্ধুদের প্রভাব এবং নিজেকে আলাদা করে দেখানোর ইচ্ছা খুব বেশি করে হয়, এই সময়ই অনেক ছেলে মেয়ে প্রথমবার তামাক বা ধূমপানের সঙ্গে পরিচিত হয়ে পড়ে। কেউ হয়তো মজা করে, আবার কেউ শুধুমাত্র একবার চেষ্টা করে দেখি, এই ভাবনা থেকে অভ্যেসের দিকে এগিয়ে যায়। তাই এই বয়সেই যদি তাদের সঠিকভাবে বোঝানো যায় তামাকের ক্ষতিকর দিকটা, তাহলে অনেক বড় বিপদকে শুরুতেই থামানো সম্ভব। স্কুল কলেজ পর্যায়ে তামাক বিরোধী শিক্ষা শুধু বইয়ের কয়েকটি তথ্য শেখানো নয়, বরং এটি একটি সচেতন মানসিকতা গড়ে তোলার প্রক্রিয়া। ছাত্রছাত্রীদের বোঝাতে হবে, ধূমপান কোনো আধুনিকতা কিংবা সাহসিকতার পরিচয় নয়, বরং নিজের শরীর, মন এবং ভবিষ্যতের প্রতি দায়িত্বশীল হওয়াই প্রকৃত পরিণত মানসিকতার পরিচয়। সবচেয়ে বড় কথা, একজন সচেতন ছাত্র বা ছাত্রী শুধু নিজে তামাক থেকে দূরে থাকে না, সে তার বন্ধু, পরিবার এবং সমাজকেও সচেতন করতে পারে। আজকের ছাত্রছাত্রীরাই তো আগামীর সমাজ গড়বে, তাই তাদের হাতে যদি সুস্থ জীবনের বার্তা তুলে দেওয়া যায়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম আরও নিরাপদ ও সুন্দর হয়ে উঠবে। আমরা তো জানি, জাতির ভবিষ্যৎ কিংবা জাতির মেরুদণ্ড হচ্ছে যুব সমাজ। একটি দেশের ভবিষ্যৎ কেমন হবে তা অনেকটাই নির্ভর করে সেই দেশের যুব সমাজের ওপর। কারণ তরুণরাই স্বপ্ন দেখে, নতুন পথ খুঁজে পায়, সমাজে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি যোগায়। তাই একটি সুন্দর, সুস্থ এবং আলোকিত সমাজ গড়তে হলে সবচেয়ে আগে প্রয়োজন সুস্থ মানসিকতা এবং সুস্থ জীবনযাপন। আর সেই জায়গাতেই তামাক মুক্ত ভবিষ্যতের গুরুত্ব সবচেয়ে বেশি। সুস্থ জীবন মানে শুধু রোগমুক্ত শরীর নয়, সুস্থ জীবন মানে স্বচ্ছ চিন্তা, আত্মবিশ্বাস, কর্মশক্তি এবং ইতিবাচক মন। তাই বন্ধু, আজ প্রয়োজন এমন একটা যুব সমাজ যারা ধোঁয়ার আড়ালে নয়, স্বপ্নের আলোয় নিজের ভবিষ্যৎ গড়বে। নেশা থেকে বেরিয়ে আসা সহজ নয়, আবার কিন্তু অসম্ভবও নয়। সঠিক সিদ্ধান্ত, মানসিক শক্তি এবং আশেপাশের মানুষের সহযোগিতা থাকলে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব। যেমন ধরো, কয়েকটা উপায়ের কথা আমি তোমাকে বলতে পারি। নেশা ছাড়ার সর্বপ্রথম ধাপ যদি বলো, তাহলে এটা মেনে নেওয়া যে নেশা জীবনের ক্ষতি করছে এবং এর থেকে বেরিয়ে আসা দরকার। যে বন্ধু বা পরিবেশ নেশার দিকে ঠেলে দেয়, তাদের থেকে দূরে থাকা ভীষণ দরকার। পরিবেশ বদলালে মনটাও অনেক সময় বদলে যায়। একাকি লড়াই করার বদলে পরিবারের সঙ্গে কথা বলা, বিশ্বাসযোগ্য মানুষের পাশে থাকা মানসিক শক্তি যোগায়। অনেক সময় কি হয় জানো তো, নেশা শরীর এবং মনের ওপর গভীর প্রভাব ফেলে, এটা তোমাকে আগেই বললাম। তাই বিশেষজ্ঞের সাহায্য নেওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। বই পড়া, খেলাধুলা, গান, ছবি আঁকা, ব্যায়াম কিংবা অন্য যে কোনো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখলে নেশার চিন্তা কিন্তু কম হয়। ওই যে রাহুল বলছিল, একদিনে সব বদলানো কঠিন, কিন্তু
একদিন না একদিন নিশ্চয়ই সম্ভব। তাই ছোট ছোট লোক

লক্ষ্য ঠিক করে এগিয়ে গেলে আমরা অবশ্যই সাফল্য পাব। নিজেকে কখনো শেষ মনে না করে আবার নতুন করে শুরু করতে হবে। প্রত্যেক নতুন দিনই বদলে যাওয়ার সুযোগ এনে দেয়। নেশা ছাড়া মানে শুধু একটা অভ্যেস ত্যাগ করা নয়, বরং নিজের জীবন, স্বপ্ন আর সম্মানকে আবার ফিরে পাওয়া। তোমাকে একটা গল্প বলি এখন কথায় কথায়। একটা শহরে একজন ছেলে থাকত। পড়াশুনোয় ভীষণ ভালো, গান গাইতে পারত অসাধারণ, আর বন্ধুদের কাছে ছিল ভীষণ জনপ্রিয়। সবাই ভাবত ছেলেটার ভবিষ্যৎ খুব উজ্জ্বল হবে, কিন্তু জীবনের একটা ভুল তার সমস্ত ঔজ্জ্বল্যতাকে নষ্ট করে দেয়। কলেজে উঠেই কিছু খারাপ সঙ্গের মধ্যে পড়ে যায়। ওই যে প্রথমে শুধু একবার চেষ্টার কৌতূহল থেকে তার নেশার শুরু হয়, তারপর ধীরে ধীরে সেটা অভ্যেস হয়ে দাঁড়ায়। পরিবার বুঝতে পারছিল ছেলেটা বদলে যাচ্ছে, তার চোখের উজ্জ্বলতা হারিয়ে যাচ্ছে, হাসি মুছে যাচ্ছে, স্বপ্নগুলো যেন ধোঁয়ার মধ্যে মিলিয়ে যাচ্ছে। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে সেই ছেলে নিজের কাছেই অপরিচিত হয়ে উঠল। বাড়ির জিনিস বিক্রি করা, মিথ্যে কথা বলা, বন্ধুত্ব হারানো, সব কিছুই যেন তার জীবনকে গ্রাস করছিল। সে ভাবতে শুরু করল, আর আমার দ্বারা কিছু হবে না, আমি শেষ। কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্যি হল, যত গভীরই অন্ধকার হোক না কেন, একটা ছোট্ট আলো পথ দেখাতে পারে। একদিন রাতে নিজের মায়ের কান্না শুনে ছেলেটি ভেঙে পড়ে। তার মা বলছিলেন, আমার ছেলে যদি আবার আগের মতো ফিরে আসত। এই কথাটা তার ভিতরে ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগিয়ে দেয়। পরদিন সে নিজেই সাহায্য চাইতে এগিয়ে এলো, পুনর্বাসন কেন্দ্রে ভর্তি হল। তারপর থেকে সেই ছেলেটি নিজের জীবনকে এমনভাবেই বদলে ফেলল যে সে বিভিন্ন স্কুল কলেজ গিয়ে যুব সমাজের সামনে দাঁড়িয়ে নিজের গল্প বলল, নেশা থেকে বেরিয়ে আসার গল্প। এটা ধীরে ধীরে তার স্বপ্ন, পরিবার, আত্মসম্মান সব কিছুকে ফিরিয়ে আনল। বন্ধু, এই নেশার বিষয় নিয়ে অনেক গল্প আছে যেগুলো গল্প হলেও সত্যি। সেই গল্পগুলোই বলে আসলে আমরা চাইলে ফিরে আসতেই পারি। এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছিলাম আমি, তোমার কথা বন্ধু অঙ্কিতা। যুববাণীর আর কোন কোন বন্ধু আজকে তোমার সঙ্গে থাকবে সেটাই এখন জেনে নেওয়ার পালা। যুববাণীর বন্ধু শুভাশিস বেলা ১২টা থেকে অল্প অল্প গল্প কথা নিয়ে মৈত্রীতে থাকছে তোমার সঙ্গে। বিকেল ৫:৩০ গীতাঞ্জলিতে যুববাণীর কমন রুম নিয়ে তোমার সঙ্গে থাকছে সম্পূর্ণা এবং দেবজিৎ। বন্ধু, অন্যদিন আবার অন্য বিষয় নিয়ে তোমার সঙ্গে ফিরব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই কানে রেখো যুববাণী। যেতে যেতে চন্দ্রবিন্দু থেকে এই গানটা থাকছে শুধু তোমার জন্য।

এতক্ষণ শুনছিলেন হিন্দি শিক্ষার আসর বাগধারা, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী অস্মিতা মুখোপাধ্যায়।

এতক্ষণ নজরুল গীতি শুনছিলেন অস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা এখন শুনবেন দিলরুবায় রবীন্দ্রসঙ্গীতের সুর, শিল্পী অরূপ কুমার সেন।

এতক্ষণ অরূপ কুমার সেনের দিলরুবাতে শুনছিলেন রবীন্দ্রসঙ্গীতের সুর। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।

0: नमस्कार, आकाशवाणी से
1: आकाशवाणी कोलकाता स्थानीय संवाद पढ़ी सुदीप बसु। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা সকলে এলাকার প্রাক্তন তৃণমূল বিধায়ক লাভলী মৈত্র ঘনিষ্ঠ বলে জানা গেছে। আজ তাদের বারুইপুর আদালতে তোলা হবে। গতকাল সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন অভিষেক। সেখানে জনরোষের মুখে পড়েন তিনি। ছোড়া হয় ডিম ও ইটের টুকরো, গাড়ি ঘিরে চোর স্লোগান দেওয়া হয়। এদিকে অভিষেক ব্যানার্জির বাড়িতেই চিকিৎসা চলছে বলে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন। কলকাতার দুটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হলেও কেউই ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদকে ভর্তি রেখে চিকিৎসা করতে রাজি হয়নি। এই ঘটনায় বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা। বিধানসভায় তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের পাঠানো চিঠিতে সৈজালের অভিযোগের তদন্তে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল সিআইডি তলব করেছে। ভবনে ভবনে বেলা ১২টায় হাজির হতে বলা হয়েছে তাঁকে। উল্লেখ্য, বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস হেয়ারস্ট্রিট থানায় সৈজালের অভিযোগ দায়ের করেন। পরে ঘটনার তদন্তভার যায় সিআইডির হাতে। রাজ্যের জনবহুল এবং ব্যস্ততম শহরগুলিতে ভূগর্ভ পথে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুবিধা দিতে রাজ্য সরকার সিটি মেট্রো সার্ভিস চালু করতে উদ্যোগী হয়েছে। মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে এ সংক্রান্ত বিষয়ে সমীক্ষা করে একটি রিপোর্ট তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে এই রিপোর্ট প্রস্তাব আকারে দিল্লিতে পাঠানো হবে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জমি জটে আটকে থাকা রাজ্যের বিভিন্ন প্রকল্প, রেলের জমিতে বেআইনি দখলদারি সহ নানা বিষয়ে গতকাল কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। রাজ্যে জুলাই মাস থেকে স্মার্ট মিটার সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। কলকাতায় গতকাল এ বিষয়ে এক পর্যালোচনা বৈঠকের পর কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল জানিয়েছেন, এই কর্মসূচিতে প্রায় ২ কোটি গ্রাহক অন্তর্ভুক্ত হবেন। তিনি জানান, প্রথম পর্যায়ে সরকারি অফিস এবং ক্যাম্পাসগুলিতে জোর দেওয়া হবে, পরবর্তী পর্যায়ে বড় গ্রাহক এবং এরপর ধীরে ধীরে আবাসিকদের কাছে স্মার্ট মিটার পৌঁছে দেওয়া হবে। মন্ত্রী বলেন, গ্রাহক প্রিপেড এবং পোস্টপেড বিকল্পের মধ্যে যে কোনো একটি বেছে নেওয়ার সুযোগ পাবেন। দক্ষিণ চব্বিশ পরগনার সাগরে সরকারি ত্রাণ সামগ্রী পাচারের চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে দুটি পৃথক মামলায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে সাগর পঞ্চায়েত সমিতির তৃণমূল কংগ্রেস সদস্য বুদ্ধদেব গাউনিয়া রয়েছে, আরও ২জন পলাতক। এদিকে ভুয়ো অ্যাকাউন্ট খুলে ১০০ দিনের কাজের টাকা আত্মসাৎ করার অভিযোগে পূর্ব বর্ধমানে তৃণমূল কংগ্রেস জেলা সম্পাদক দিগন্ত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের তালিকায় তৃণমূলের প্রাক্তন বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়েরও নাম রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১৩৪তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল ১১টা থেকে এই অনুষ্ঠানটি শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানটির পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা। বিশ্ব তামাক বর্জন দিবসের এবারের মূল ভাবনা, আকর্ষণের মুখোশ উন্মোচন ও তামাক নিকোটিনের আসক্তির মোকাবিলা। সচেতনতামূলক নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান আজ দিনটি উদযাপন করছে। বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক আকাশবাণীকে জানিয়েছেন, তামাক আসক্তির ফলে যুব সমাজ যেমন ক্রমশ দিশাহীন, এর পাশাপাশি ফুসফুস এবং হার্টের ক্যান্সার হওয়ার প্রবল সম্ভাবনা থেকে যায়।
2: তামাক উৎপাদনের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলি নানাভাবে কম বয়সী ছেলেমেয়েদের আকর্ষণ করার জন্য কখনো সুগন্ধিযুক্ত তামাক পরিবেশন, কখনো মোড়কে পরিবর্তন, কখনো অন্য ধরনের তামাক প্রস্তুত করে ই সিগারেট, নিকোটিন পাউচ, সিনথেটিক নিকোটিন পাউচ ইত্যাদির মধ্য দিয়ে তামাক সেবনের জন্য অল্প বয়সী ছেলেমেয়েদের উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এইগুলির অপকারিতা কুফল প্রচলিত তামাকের মতোই, অর্থাৎ এদের সেবন করার ফলেও হার্টের অসুখ, ফুসফুস বা শ্বাসনালীর খাদ্যনালীর ক্যান্সার, পাকস্থলীর ক্যান্সার ইত্যাদি হতে পারে হয়। তাই বিশ্ব তামাক বিরোধী দিবসে দরকার সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা।
1: যুবভারতীতে মেসি কাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে এফআইআর

0: দায়ের করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। মোট 5টি ধারায় এই অভিযোগ আনা হয়েছে। এফআইআরে তোলাবাজি, প্রতারণা, অপরাধমূলক ভীতি প্রদর্শন এবং অপরাধমূলক ষড়যন্ত্রের মতো অভিযোগ রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল।
1: আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন

0: মান্নাদের কণ্ঠে এতক্ষণ শুনছিলেন আধুনিক গান আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।
1: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে। গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে, আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে। সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন বৃন্দগান শিক্ষার অনুষ্ঠান। শুনবেন একটি অহমিয়া গান, গীতিকার সতীশ দাস।

এতক্ষণ শুনছিলেন বৃন্দগান শিক্ষার আসর, আজ শুনলেন একটি অহমিয়া গান, গীতিকার সতীশ দাস। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।

এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব।

0: हम आपको बता दें कि माननीय प्रधानमंत्री के इस प्रसारण के बाद मन की बात के क्षेत्रीय भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी और दूरदर्शन के संबद्ध प्रादेशिक केंद्रों से तथा संस्कृत भाषा में अनुवाद का प्रसारण आकाशवाणी दिल्ली के इंद्रप्रस्थ चैनल मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्ज और एफएम गोल्ड 100.1 मेगाहर्ट्ज पर अभी किया जाएगा। मन की बात के क्षेत्रीय भाषाओं का पुनः प्रसारण आज रात 8 बजे आकाशवाणी के संबद्ध प्रादेशिक केंद्रों से और अंग्रेजी अनुवाद का प्रसारण एफएम रेनबो 102.6 मेगाहर्ट्ज पर किया जाएगा। यह कार्यक्रम आकाशवाणी के दिल्ली केंद्र से प्रसारित किया गया।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দেশবাসীর উদ্দেশ্যে প্রচারিত মন কি বাতের 134তম পর্ব। এবার শুনবেন অনুষ্ঠানটির বাংলা রূপান্তর।
2: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
3: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
4: আকাল। নমস্কার স্যার।
5: নমস্কার স্যার।
3: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা।

0: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর। আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো, তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দর বীরজি, তুমি বলো।
2: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি। এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি। তখন আমিও তাদের বলতাম বেশ আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম শোনো না আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন, বেটা এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
1: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
2: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন। তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দর, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটব না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছ এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দর বীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়ানোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা এবং কি

0: ভাবে এটা করলে কতটা কঠিন এই বিষয়টা?
1: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার। শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি। কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, এক বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
0: অনিমেশজি,
2: স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না। কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব। পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করব আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনেই এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে খুব প্রেরণা দেয়। আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি, প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে। সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
0: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছো নাকি, যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেশ বলো।
2: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18-এর, যা আমার ছিল। সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15-এর করে ভাঙি। যখন সেমিফাইনাল হয়, আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে। আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
0: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
1: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয়, একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেশ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম, তখন আমি অনিমেশকে বলছিলাম, অনিমেশ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করবো। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে। একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি। সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি, তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
0: দেখো, তোমাদের যে লড়াই, সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও। এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
1: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।

0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়, আমাদের ক্ষেতখামার থেকেই আসে, কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া। ল্যাংড়া আমের মধ্যে অন্যতম, পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনও পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয়

তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনেই মঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশগড়ের মলহারেও জ্ঞান ভারতম অভিযানের সঙ্গে যুক্ত এক গুরুত্বপূর্ণ খনন হয়েছে। এখানে 3টি দুর্লভ তাম্রফলক পাওয়া গেছে। এগুলো পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে। এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি। এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি।

এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই। এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক, যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব, তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় ১৩ ঘণ্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে, একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা, যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্যে প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয় নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন। আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের

0: জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত। তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে। সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় তিন দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় ১৫টি স্কুল চালান। এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য এক টাকা করে দেয়। অর্থাৎ এক বছর পরে ছাত্রপিছু মোট ৩৬৫ টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় ৪০ লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তার সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের ৫০ বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল। বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনেদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। মাননীয় প্রধানমন্ত্রীর মন কি বাত শিরোনামে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর আবার শুনতে পাবেন আজ রাত ৮টায় একই প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ বিলম্বিত তিন তাল রাগে তবলা বাজিয়ে শোনালেন শিল্পী বিক্রম ঘোষ। শিল্পীকে হারমোনিয়ামে সহযোগিতা করলেন সনাতন গোস্বামী। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী তরুণ কুমার দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান উপস্থাপনায় চয়নিকা দত্ত।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী স্তনুশ্রী আচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি অনুষ্ঠান দর্পণ, উপস্থাপনায় চয়নিকা দত্ত।

অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা

0: পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্জে, এফএম রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্জে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্জে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার, মন কি বাতে আবারও আপনাদের সঙ্গে যুক্ত হয়ে আমি অত্যন্ত আনন্দিত। দেশের বিভিন্ন প্রান্তে আমাদের দেশের মানুষ দেশের স্বার্থে, সমাজের স্বার্থে এমন অসাধারণ সব কাজ করছেন এবং যখন তাদের সম্পর্কে শুনি তখন আমরা নতুন প্রেরণা পাই। আজকের অনুষ্ঠানের সূচনা আমি অ্যাথলেটিক্সে দেশের তেমনই এক কৃতিত্বের কথা দিয়ে করব। কয়েকদিন আগেই ঝাড়খণ্ডের রাঁচিতে ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সারা দেশ থেকে প্রায় 800 অ্যাথলিট অংশ নিয়েছেন। এই প্রতিযোগিতা চলাকালীন 4টি ভিন্ন ভিন্ন ইভেন্টে 4টি জাতীয় রেকর্ড ভাঙা হয়েছে। ভেঙেছেন গুরিন্দর বীর সিং, বিশাল টিকে, তেজস্বিন শঙ্কর, দেব মিনা এবং কুলদীপ কুমার। এই সাথীরা আলাদা আলাদা ক্যাটেগরিতে নতুন রেকর্ড গড়েছেন। আমি সর্বপ্রথম এদের সকলকে অনেক অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, একটি ইভেন্ট যা নিয়ে সারা দেশে খুব আলোচনা হচ্ছে সেটি হল 100 মিটার রেস, 100 মিটারের দৌড়। মাত্র দুদিনের মধ্যে পুরুষদের 100 মিটার রেসে জাতীয় রেকর্ড 3 বার ভেঙে গিয়েছে। যে দুজন অ্যাথলিট এই কৃতিত্ব দেখিয়েছেন তারা হলেন গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুর। আমি ভাবলাম এইবার মন কি বাতে এই দুজন খেলোয়াড়ের সঙ্গে কথা বলা যাক। অনিমেষজি নমস্কার, গুরিন্দর বীর তোমাকেও নমস্কার, সত শ্রী
2: আকাল। নমস্কার স্যার।
3: নমস্কার স্যার।
1: আচ্ছা ভাই, তোমরা তো খুব বড় কৃতিত্ব দেখিয়েছ, তোমাদের জুটিও তাক লাগিয়ে দিয়েছে। আমরা সঙ্গীতে তো যুগলবন্দি দেখেছি, কিন্তু চ্যালেঞ্জে এখন যুগলবন্দি হল যেখানে একবার একজন চ্যালেঞ্জ দেয়, তারপর অন্যজন সেই চ্যালেঞ্জটি গ্রহণ করে, ফের তৃতীয়বার সাফল্য পায়। তোমাদের ব্যাপারটা খুব আকর্ষণীয় ছিল। আমি চাই মন কি বাতের শ্রোতারা জানুন এ ব্যাপারে, তোমাদের সম্পর্কে জানুন তাঁরা, তোমরা যে চমৎকার প্রদর্শন করেছ সেটা জানা যাক।
2: নমস্কার স্যার, আমার নাম অনিমেষ কুজুর, আমি 200 মিটার এবং 400 মিটারে জাতীয় রেকর্ডের অধিকারী স্যার। আমি ছত্তিশগড়ের মানুষ, এখন আমি ওড়িশার হয়ে খেলি। আমি গত বছর এশিয়ান মেডেল এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস মেডেল নিয়ে এসেছি। আমি অ্যাথলেটিক্স 2021 থেকে শুরু করি, যখন আমি স্কুল থেকে উত্তীর্ণ হই। আমি অম্বিকাপুরের সৈনিক স্কুল থেকে পাশ করেছি। আমি প্রথমে ফুটবল খেলতাম। আমার বাবা মা কোভিডের সময় আমায় কিছুটা ছাড় দিতেন যে তুই গিয়ে বাইরে দৌড়ে আয় বা খেলে আয়। আর যখন কোভিড শেষ হতে লাগলো তখন আমার ফুটবলের যেসব বন্ধু ছিল তারা আমাকে বলল যে স্টেট মিট হতে চলেছে, তুই গিয়ে অংশগ্রহণ কর। আমি অংশ নিলাম। আমি জানতাম না যে সেখান থেকে জাতীয় স্তরের বাছাই হয়। আমি সেখান থেকে জাতীয় পর্যায়ে নির্বাচিত হলাম এবং আজ আমি আন্তর্জাতিক পর্যায়ে ভারতের প্রতিনিধিত্ব করছি।
1: এবার গুরিন্দর বীরজি তুমি বলো।
3: নমস্কার স্যার, আমার নাম গুরিন্দর বীর এবং আমি ভারতীয় নৌবাহিনীতে প্যাটি অফিসার এবং আমি ভারতের সবচেয়ে দ্রুত স্প্রিন্টার। এখন 100 মিটারে 10.09 সেকেন্ডের জাতীয় রেকর্ড গড়েছি এবং আমি প্রথম ভারতীয় যে 10.1 সেকেন্ডের কমে দৌড়েছি এবং আমি চেষ্টা করছি যেন ট্র্যাক ও ইউনিফর্মেও আমার দেশের সেবা করতে পারি। আমার বাবা এবং ঠাকুরদা দুজনেই খেলাধুলো করতেন। আমাদের ভারতের সংস্কৃতি হল যখনই কোনো উৎসব হয়, যেমন দীপাবলি, যেমন নববর্ষ, তখন আমরা আমাদের ঘর পরিষ্কার করি। সেই সময় আমি আমার বাবার ট্রফি এবং মেডেলগুলো পরিষ্কার করতাম। সেটা আমার খুব ভালো লাগতো, আমি খুব আনন্দ পেতাম। যখনই কোনো ট্রফি পরিষ্কার করতাম তখন জিজ্ঞাসা করতাম, আচ্ছা এই ট্রফি কোথায় জিতেছ, এই মেডেল কোথায় জিতেছ, এই ছবিটি কবেকার। তখন তারা আমাকে তাদের গল্প শোনাতেন যে দেখো আমি এখানে খেলতে গিয়েছিলাম, আমি

0: এই জাতীয় পদক জিতেছি, আমি এতে আমার দলকে জিতিয়েছি, তখন আমিও তাদের বলতাম, বেশ, আমিও কোনো খেলা খেলতে চাই। তারা সকালে দৌড়তে যেতেন, তাই আমি তাদের বলতে লাগলাম, শোনো না, আমাকেও নিয়ে চলো তোমাদের সঙ্গে। তখন তারা আমাকে নিয়ে যেতে লাগলেন এবং তাদের খেলায় যা শিখেছিলেন সেটা আমাকে শেখাতে লাগলেন। তখন আমার আগ্রহ তৈরি হতে লাগলো। উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড ভাঙা হচ্ছে সেটা আমি দেখেছি। মজার একটা ঘটনা আছে এ ব্যাপারে। আমি টিভি দেখছিলাম, তখন আমার মা আমার টিভি বন্ধ করে দিলেন। বেটা, এখন পড়ার সময় হয়েছে, তুমি পড়ো। তখন আমি বললাম, ঠিক আছে, তুমি আমাকে টিভি দেখতে দিচ্ছ না, কিন্তু একদিন এমন আসবে যে তুমি আমাকে টিভিতে খুঁজবে, দেখো সেই গুরিন্দা দৌড়চ্ছে। তাই এখন আমার খুব আনন্দ হয় যে আমার মা আমাকে টিভিতে দৌড়তে দেখছে।
1: বাহ বাহ বাহ, খুব চমৎকার কথা বললে ভাই।
0: হ্যাঁ স্যার, আমরা মধ্যবিত্ত পরিবার স্যার। আমার বাবাও ভলিবল খেলতেন, পারিবারিক সমস্যার কারণে উনি খেলা ছেড়ে দেন, তার স্বপ্ন অসম্পূর্ণ থেকে যায়। উনি আমার ভেতরে সেই স্বপ্ন দেখেছিলেন যে আমার ছেলে সেই স্বপ্ন পূরণ করবে। আমি বাবার সঙ্গে কথা বলতাম, শুনতাম মিলখা সিং কত পরিশ্রম করতেন। আমি বাবাকে বলতাম যে আমিও একদিন তোমার স্বপ্ন পূরণ করব। তিনি বলতেন, স্বপ্ন পূরণ এমনি এমনি হয় না, তার জন্য প্রচুর হার্ডওয়ার্ক করতে হয়, পরিশ্রম করতে হয়। মিলখা সিংজি মুখে রক্ত তুলে পরিশ্রম করতেন, রোদের মধ্যে দৌড়তেন, সারাদিন ট্রেনিং করতেন। সেই বিষয়গুলো আমাকে ইন্সপায়ার করত। আমার বাবা আমাকে ইন্সপায়ার করতেন, বলতেন, আমি দৌড়বো আমার দেশের জন্য, দেশের জন্য মেডেল আনবো, জিতবো। আর এই বিষয়টাও ছিল, আমি যখন 100 মিটারের ইভেন্ট বাছাই করলাম, তখন সবাই আমাকে বলল, ভাই 100 করো না, 100 ভারতীয়দের ইভেন্ট নয়, ভারতীয়দের শরীর 100 মিটারের জন্য প্রস্তুতি নয়। তখন আমি আর আমার বাবা সবসময় বলতাম যে দেখো গুরিন্দার, আমরা এটা বেছে নিয়েছি, এখন এটার থেকে পিছু হটবো না। যারা আমাকে বলতো যে ভাই এটা তুমি করতে পারবে না, আমি সেটা করে দেখাবো। বাবা বলতো, তুই করে দেখাবি, তোর ওপর আমার ভরসা আছে। যে ভরসা আমার বাবা আমার উপর করেছেন, সেই ভরসাকে নিজের শক্তিতে পরিণত করে আমি এগিয়ে চলেছি। আর এখন তো আমি প্রত্যেক ভারতীয়কে বলছি, ভাই ভারতীয়রা স্প্রিন্ট করো।
1: দেখো, তোমরা দুজন এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছো, এবং মাত্র দুদিনের মধ্যে তোমরা 3 বার ন্যাশনাল রেকর্ড ভেঙেছ। যেমনটা গুরিন্দারবীর বললেন যে লোকে বলে ভারতীয়দের শরীর 100 মিটার রেসে দৌড়নোর জন্য একেবারেই উপযুক্ত নয়, এত সমস্যা থাকা সত্ত্বেও তোমরা তোমাদের কাজ করেছ। তাই তোমাদের দুজনের থেকে আমি জানতে চাইব, এবং মন কি বাতের শ্রোতারাও শুনতে চাইবেন, যে কি এমন আবেগ ছিল, কি এমন জেদ ছিল, কি ভেবেছিলে তোমরা, এবং কিভাবে এটা করলে, কতটা কঠিন এই বিষয়টা?
0: হ্যাঁ স্যার, আমি গুরিন্দার, শুরুতে তো খুব স্ট্রাগল ছিল, অনেকবার সংশয় হয়েছে যে আমি কি ঠিক করছি, আমি কি সঠিক বিষয় বাছাই করেছি, কারণ প্রত্যেকবার তো আপনি জিতবেন না, কখনো কখনো আপনি শিখবেনও। যখন আমি হেরে যেতাম, যখন আমি ঠিকমতো পারফর্ম করতে পারতাম না, কোনো চোট আঘাত আসতো, তখন আমার পরিবারের সদস্যরা আমাকে সাপোর্ট করতেন, বলতেন, কোনো ব্যাপার না, একদিন খারাপ গেছে, 1 বছর খারাপ গেছে, এতে সারা জীবন খারাপ হয়ে যায় না, স্বপ্ন দেখা ছেড়ো না। আমার কোচও আমাকে শিখিয়েছেন যে যদি তুই না করতে পারিস, তবে অন্য কেউও করতে পারবে না। এভাবেই যখন আমার কমিউনিটি, আমাদের আশেপাশের মানুষ আমাকে উৎসাহিত করেন, তখন আমার মোটিভেশন কখনো নষ্ট হয় না।
1: অনিমেশজি,
2: স্যার, যখন আমি 2021-এ অ্যাথলেটিক্স শুরু করি, তখন লোকজন আমাকে বলতো যে এটা নতুন ফিল্ড, দেখ তুই করতে পারবি কিনা। তা আমি বললাম যে আমি এই ফিল্ডে ঢুকেছি যখন, তখন করবই। আমার বাবাও সবসময় আমাকে বলতেন যে তুই এই ফিল্ডে ঢুকেছিস যখন, তখন কখনো পিছন ফিরে দেখবি না, কারণ ভাবে তো সবাই যে এই করব ওই করব, কিন্তু খুব কম লোকই করে দেখায়। তুই এই ফিল্ডে ঢুকেছিস তো, এটাতেই লেগে থাকতে হবে, এটাতেই এগিয়ে যেতে হবে। তোমাকে সব রকম ফেসিলিটিস, সুযোগ সুবিধে, সমস্ত কিছু দিয়ে আমরা সাপোর্ট করব, পারিবারিক সাপোর্ট, আর্থিক সাপোর্ট, সব কিছু করবো আমরা। ব্যাস তুমি পরিশ্রম করো আর ইন্ডিয়াকে দেখিয়ে দাও যে ভারতীয়রাও দৌড়তে পারে। কারণ আমাকেও লোকে বলতো যে ভারতীয়দের জিন্স সেরকম নয় যাতে তারা 10 অথবা 10.1-এর মধ্যে দৌড়তে পারে অথবা স্প্রিন্ট করতে পারে। কিন্তু এখন আমরা দুজনে এটা প্রুফ করেছি যে ভারতীয়রাও এটা করতে পারে। আমাদের জন্য এটা এমন কিছু কঠিন নয়, আমরাও এসব করতে পারি। আসলে স্যার, এই সমস্ত কিছু আমাকে

0: খুব প্রেরণা দেয়। আর আমরা যত প্রশিক্ষণ নিচ্ছি, প্রয়োজনীয় সময় আরও কমছে এবং অন্য ভারতীয়রাও দেখতে পারছে যে ভারতীয়রাও পারে। আমরা আরও করব স্যার। এখন আমাদের দুজনের নির্বাচন কমনওয়েলথ গেমসের জন্যও হয়েছে। সামনের প্রতিযোগিতায় আমরা আরও ভালো প্রদর্শন করব।
1: দেখো, আমার মনে একটা কৌতূহল আছে, আর লোকেদেরও আছে। আমি শুনেছি তোমরা দুজনে খুব ভালো বন্ধুও। তোমরা দুজনে কিছু ঠিক করে রেখেছ নাকি, যে তুমি আমার রেকর্ড ভাঙলে আমি তোমার রেকর্ড ভাঙব? প্রথমে অনিমেষ বলো।
0: স্যারজি, আগে রেকর্ড ছিল 10.18, যা আমার ছিল। সেটাকে গুরবিন্দর ভাই সেমিফাইনালে ভেঙে 10.17 করে। তারপর আমি আবার ওটাকে সেকেন্ড সেমিফাইনাল 10.15 করে ভাঙি। যখন সেমিফাইনাল হয়, আমরা দুজনেই খুশি ছিলাম যে চলো ঠিক আছে, আজ রেকর্ড ভেঙেছে আর আমরা দুজনেই ভেঙেছি। কারণ ওই সময় প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা থাকে, এটা আমরা দুজনেই আগে থেকে ঠিক করে রেখেছিলাম। তার আগে আমরা সৌদি আরবও গিয়েছিলাম প্রতিযোগিতায় অংশ নিতে। সেখানে আমরা দুজন রুমমেটস ছিলাম। আমরা ওখানেও আলোচনা করতাম ভারতের স্প্রিন্টিংকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, আর এটা আমাদেরই হাতে। আমরা যা করব সেটাই অন্যদের উৎসাহিত করবে।
1: গুরিন্দরবীর, তুমি কি বলবে?
2: আমরা দুজনে ঠিক করেছিলাম যে আমরা খুব ভালো দৌড়বো, সেই জন্য যখনই একে অপরকে প্রয়োজন হয় একে অন্যের পাশে থাকি। যেমন এখন রেকর্ড গড়ার আগে আমি রেকর্ড গড়লাম, তারপর অনিমেষ গড়ল। যখন আমরা ওয়ার্ম আপ করছিলাম, তখন আমি অনিমেষকে বলছিলাম, অনিমেষ ওই ব্লকটা ভালো, ওইখানে গিয়ে বস, ওখানে তাড়াতাড়ি চলে যা, আমরা ওখানেই ওয়ার্ম আপ করবো। এখানে ভালো ওয়ার্ম আপ করা গেলে একে অপরকে হেল্প করা হবে। একজন অন্যকে সাহায্য করলে সেও ইম্প্রুভ করে, আমিও ইম্প্রুভ করি। সেই জন্য বন্ধুত্বও দরকার। তবে স্যার, আমরা যখন মাঠের বাইরে, প্রতিযোগিতার বাইরে, তখন আমরা বন্ধু। যেই আমরা মাঠে আসি, তখন একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে যাই। তখন এটাই হয় যে আমি দ্রুত দৌড়ব, আমি ওর থেকেও দ্রুত দৌড়ব।
1: দেখো, তোমাদের যে লড়াই, সেটা দেশের সম্মান বাড়ানোর জন্য, দেশকে ভবিষ্যতে এই জায়গায় নিয়ে যাওয়ার জন্য, আর এটা এক পজিটিভ স্পিরিট নিয়েই করা। আর আমি মনে করি তোমাদের এই যে স্পোর্টসম্যান স্পিরিট, এটা খেলাও আবার একে অপরকে চ্যালেঞ্জ করাও। এগিয়ে যাওয়ার চেষ্টা করা আবার এগিয়ে যাবার জন্য একে অন্যকে সাহায্য করাও, এ এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছো তোমরা। আমার তরফ থেকে অনেক অনেক অভিনন্দন তোমাদের, অনেক অনেক শুভকামনা, এবং আমার পূর্ণ বিশ্বাস যে তোমরা দেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এভাবেই পরিশ্রম করতে থাকো, অনেক উন্নতি হবে। আমার অনেক অনেক শুভকামনা।
2: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে।
0: ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে,
1: অনেক অনেক ধন্যবাদ। আমার প্রিয় দেশবাসী, এই সময় দেশের বেশিরভাগ জায়গায় খুব গরম পড়েছে, প্রচণ্ড রোদ, গরম হাওয়া। এই রকম আবহাওয়ায় নিজের প্রতি খেয়াল রাখা অত্যন্ত জরুরি। জলপান করতে থাকুন, রোদে বেরোনো জরুরি হলে সাবধানে বেরোন। এ ব্যাপারে সরকারের বিভিন্ন দপ্তর যে যে গাইডলাইন্স দিয়েছে তা ভুলবেন না। বন্ধুরা, আমাদের এখানে গরমের সঙ্গে লড়াই করার নানা উপায় রান্নাঘরেও পাওয়া যায়। আপনিও নিশ্চয়ই দেখেছেন, যেমন যেমন গরম বাড়তে থাকে, তেমন তেমন রান্নার স্বাদও বদলাতে থাকে, রান্নার পদ্ধতিও পাল্টে যায়। কখনো কলসির জল আসে, কখনো দই পাতা হয়, তো কখনো কাঁচা আম সিদ্ধ করা হয়, আর শুরু হয় দেশি পানীয়র বাহার। দেশি পানীয়র সঙ্গে আপনিও পরিচিত। আপনি যদি উত্তর ভারতে যান, তো অনেক জায়গায় আপনি পাবেন আমপান্না, কাঁচা আমের স্বাদ আর গরম থেকে রেহাই। পঞ্জাব হরিয়ানা গেলে লস্যি পাবেন, বড় গেলাসের লস্যি। রাজস্থান আর গুজরাটে ছাঁচ, যা সব খাবারের সঙ্গেই যায়। আর বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশে ছাতুর শরবত। ওর কথা তো একদম আলাদা, পেটও ভরে, শক্তিও দেয়। কোঙ্কন আর গোয়াতে কোকাম শরবত আর সোলকারি। দক্ষিণ ভারতের পানকম, নির্মোর, সম্বারম আর ওড়িশার বেলপান্না, এসব শুধু পানীয়ই নয়, ভারতের আলাদা আলাদা জায়গার ঐতিহ্যের নিদর্শন। আর এর মধ্যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের এক ছবিও পাওয়া যায়। আর একটা ব্যাপার অবশ্যই মাথায় রাখবেন, এর মধ্যে অধিকাংশ জিনিসই আমাদের রান্নাঘরেই পাওয়া যায়। আমাদের ক্ষেত খামার থেকেই আসে,

কোনো বড় ব্র্যান্ডিং নেই, কিন্তু প্রজন্মের অভিজ্ঞতা তার মধ্যে মিলেমিশে আছে। আপনিও গরমের সময় দেশীয় পানীয়ের আস্বাদ অনুভব করুন। বন্ধুরা, গরম এলেই আরেকটি আলোচনা সব ঘরে শুরু হয়ে যায়, আর সেটি হল আম। আম সর্বসাধারণের আলোচনার বিষয় হয়ে ওঠে। ভারতে খুব কম ঘর আছে যেখানে আম নিয়ে কথা হয় না। প্রত্যেক জায়গার নিজস্ব আম, নিজস্ব স্বাদ, নিজস্ব সুগন্ধ। মহারাষ্ট্র আর কোঙ্কনে হাপুস, আলফানসো, গুজরাটে কেসর, এটাই তো আমের প্রাণ। উত্তরপ্রদেশের দশহরি আর আমার কাশীর ল্যাংড়া। ল্যাংড়া আমের মধ্যে অন্যতম। পাকার পরেও তার রং অনেক সময় সবুজ থেকে যায়। বিহারের জর্দালু, যার সুগন্ধ বহু দূর থেকে পাওয়া যায়, মালদার চৌসা, এই প্রত্যেকটি নামের সঙ্গে মানুষের স্মৃতি জুড়ে আছে। দক্ষিণ ভারতে যান, বঙ্গনপল্লী, তোতাপুরি, নীলম, মলগোবা, বাংলার হিমসাগর, ওড়িশা আর অন্ধ্রপ্রদেশের সুবর্ণরেখা, অর্থাৎ স্থান বদলায়, আমের রূপ রং আর তার স্বাদও বদলে যায়। আর বন্ধুরা, আমের এই পথ চলা এখন গ্রাম থেকে গ্লোবাল মার্কেট পর্যন্ত পৌঁছে গেছে। আজ মন কি বাতের মাধ্যমে আমের ফলনের সঙ্গে যুক্ত কৃষক ভাই বোনদের প্রশংসা করব। আপনারা দেশের কৃষি অর্থব্যবস্থার জন্য শুধু সাধারণ কৃষক নন, আরও অনেক বেশি, এরকমই থাকুন। বন্ধুরা, গরমের এই দিনগুলিতে এক তো স্কুলের ছুটি থাকে, কিন্তু আমি এক এরকম ক্লাসের কথা বলবো যেখানে ভর্তি হওয়ার জন্য আপনার ইচ্ছে হবেই। বন্ধুরা, কল্পনা করুন এমন এক স্কুল যেখানে বাচ্চারাও যাচ্ছে, যুবারাও এবং বয়স্করাও, যেখানে কোনো ফি নেই, কোনো বড় বিল্ডিং নেই, কোনো ক্লাসরুমও নেই, আর সবচেয়ে পছন্দের কথা, এখানে ক্লাস নদীতে হয়। বন্ধুরা, এ কোনো গল্প নয়, এ এক সত্যি প্রচেষ্টা। কেরালের আলুয়াতে সাজি ওয়ালা সেরিলজি এমন এক সুইমিং ক্লাব চালান। এখনো পর্যন্ত 15,000-এরও বেশি লোক এখানে সাঁতার শিখেছেন। সাজিজি দিব্যাঙ্গ বাচ্চাদেরও সুইমিং শিখিয়েছেন। এই প্রচেষ্টার পেছনে এক দুঃখও রয়েছে। কয়েক বছর আগে এক নৌকা দুর্ঘটনায় কিছু ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনা সাজিজির ভেতরটাকে ওলটপালট করে দেয়। উনি চিন্তা করেন যে যদি বাচ্চারা সাঁতার জানত, তবে অনেক প্রাণ বেঁচে যেত। ব্যাস, এরপর থেকেই শুরু হয় তাঁর এই প্রচেষ্টা। বন্ধুরা, সাজি ওয়ালা সেরিলজির জীবন আমাদের এক মস্ত বড় শিক্ষা দেয়। সেবা করার জন্য অনেক বড় প্রচেষ্টার দরকার নেই, জরুরি হল এক সৎ ইচ্ছে এবং নিরন্তর প্রচেষ্টা। তাঁর এই শক্তির মাধ্যমেই বহু মানুষের জীবনে পরিবর্তন আনা সম্ভব হয়। আমার প্রিয় দেশবাসী, কয়েকদিন আগে আমার ইউরোপের নেদারল্যান্ডসে যাওয়ার সুযোগ হয়েছিল। ওখানে আমি অনেকগুলো মিটিংয়ে ছিলাম। এই সময় এক এমন মুহূর্ত আসে যা সমস্ত ভারতীয়দের গর্বে ভরিয়ে তোলে। নেদারল্যান্ডসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজত্বকালীন প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই কার্যক্রমে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীও ছিলেন। এই তাম্রফলক নিয়ে দেশ বিদেশ থেকে আমার কাছে নিরন্তর সংবাদ আসতে থাকে। মানুষ তাদের খুশি জানাচ্ছেন, তাদের গর্বের কথা জানাচ্ছেন। সারা বিশ্বে তামিলদের মধ্যে এ বিষয়ে বিশেষ উৎসাহ রয়েছে। বন্ধুরা, এই তাম্রফলক নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্নও আছে। এজন্য আমি এর সঙ্গে যুক্ত কিছু কথা আজ আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। এর মধ্যে 21টি বড় এবং 3টি ছোট তাম্রফলক রয়েছে। এগুলি প্রধানত রাজা প্রথম রাজেন্দ্র চোলের পিতা রাজা রাজরাজা চোলকে দেওয়া প্রতিজ্ঞার সঙ্গে যুক্ত। এতে আনৈমঙ্গলম গ্রামটি এক বৌদ্ধ বিহারকে দানের কথা লেখা আছে। এই তাম্রফলকে চোল বংশের সাফল্যের কথাও লেখা আছে। এর থেকে বোঝা যায় চোল সাম্রাজ্যের সমুদ্র

শক্তি কতটা শক্তিশালী ছিল। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশের সঙ্গে তাদের যোগাযোগের কথাও এতে পাওয়া যায়। চোল সাম্রাজ্যের সমৃদ্ধ ইতিহাস আর সংস্কৃতি আমাদের সবার অনেক গর্বের। বন্ধুরা, আমাদের সরকার ভারতের এই সব অমূল্য ঐতিহ্য সংরক্ষণের জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরকমভাবেই ছত্তিশ

পাণ্ডু রাজবংশের মহর্ষি বালার্জুনের শাসনকালের সঙ্গে যুক্ত বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এই ইনস্ক্রিপশনগুলি ষষ্ঠ ও সপ্তম শতকের অর্থাৎ 1400-1500 বছর আগের পুরনো এই তাম্রফলক প্রাচীন ব্রাহ্মী লিপি আর পালি ভাষাতে লেখা। এ থেকে ওই সময়ের শাসন ব্যবস্থা, ধর্ম আর সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। বন্ধুরা, আমাদের ভারতবর্ষে জ্যোতির্বিজ্ঞান অর্থাৎ অ্যাস্ট্রোনমি সম্পর্কে বিশেষ আকর্ষণ রয়েছে। আমাদের দেশে আজও শতাব্দী প্রাচীন অবজারভেটরিজ রয়েছে, এখানে অদ্ভুত ম্যাথমেটিক্যাল ডিসকভারিজ হয়েছে। নেভিগেশন হোক, পঞ্চাঙ্গ হোক অথবা আমাদের পরব বা উৎসব, এই সব কিছু আকাশ আর তারাদের সঙ্গে জুড়ে রয়েছে। আমাদের এখানে সব প্রজন্মেই অ্যাস্ট্রোনমি কৌতূহল জাগিয়েছে, এর এক্সপ্লোরেশনের জন্য উদ্বুদ্ধ করেছে, আর আজকের যুব প্রজন্মও এ ব্যাপারে যথেষ্ট উৎসাহ দেখাচ্ছে। আজকাল আপনিও দেখতে পাবেন সারা দেশে অ্যাস্ট্রোনমি ক্লাব অত্যন্ত দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। বড় শহর থেকে ছোট শহর, স্কুল থেকে পার্ক পর্যন্ত এর ক্রিয়াকলাপ দেখা যাচ্ছে। আমি ব্যাঙ্গালোর অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির খবর পেয়েছি, এখানে অবজারভেশনাল সেশনস আয়োজন করা হয়। এই সংস্থা গ্রাম অঞ্চলে অ্যাস্ট্রোনমিকে জনপ্রিয় করার কাজও শুরু করে দিয়েছেন। খগোল মণ্ডল নামে এক টিম 30 ঘন্টার এক খুব ইনোভেটিভ কোর্স শুরু করেছেন। বন্ধুরা, রাতে তারাদের পর্যবেক্ষণ এক অদ্ভুত অনুভূতি। অ্যাস্ট্রো কেরালা নামের একটি সংস্থা নাইট অবজারভেশন ক্যাম্পস আর ওয়ার্কশপস আয়োজন করে। এখানে যুবা বন্ধুরা টেলিস্কোপ তৈরি করা আর স্টার ম্যাপস ব্যবহার করা শেখেন। রাজকোটের বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব গিরের জঙ্গল থেকে কচ্ছের রন পর্যন্ত অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টের আয়োজন করেছেন। জ্যোতির্বিদ্যা পরিসংস্থাও অ্যাস্ট্রোনমির সবথেকে পুরনো সংস্থাগুলির মধ্যে একটি। এখানে অবজারভেশনাল ফেসিলিটির সঙ্গে সঙ্গে বই, লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরিরও সুবিধা আছে। আমি আইস্যাকের কথাও উল্লেখ করতে চাই, এটা একটা স্টুডেন্ট লেড নেশন ওয়াইড নেটওয়ার্ক যেটা অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোফিজিক্স ক্লাবকে একসঙ্গে যুক্ত করে। বন্ধুরা, নিজের হবির জন্য সময় বের করা, সব সময় নতুন কিছু শিখতে থাকা খুব জরুরি। আমি যুবকদের কাছে চাইব তাঁরা যেন অবশ্যই কোনো অ্যাস্ট্রোনমি ক্লাবের সঙ্গে যুক্ত হন এবং এই ছুটিতে অবশ্যই কোনো একটি প্ল্যানেটেরিয়াম দেখতে যান। বন্ধুরা, মন কি বাত অনুষ্ঠানটি যারা টিভিতে দেখছেন, আমি তাদের বলবো একটি ভিডিও নিশ্চয়ই দেখবেন। এই ভিডিওটি নিয়ে কিছুদিন আগে প্রচুর আলোচনা হয়েছে। এটিতে কিছু মানুষ অপরিসীম ধৈর্য সহকারে খুব সাবধানে গাঙ্গেয় ডলফিনকে বাঁচানোর চেষ্টা করছেন। আপনারা শুনে অবাক হবেন যে এই পুরো প্রচেষ্টায় লেগেছিল প্রায় 13 ঘন্টা, আর তার ফলে শেষ পর্যন্ত ডলফিনটি বেঁচে যায়। বন্ধুরা, এই গোটা ব্যাপারটিতে খুব বড় ভূমিকা ছিল ভারতের প্রথম গঙ্গা ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সের। এটি উত্তরপ্রদেশের ঘটনা। সেখানে একটি গাঙ্গেয় ডলফিন খালে আটকে গিয়েছিল। ওই সময় নমামি গঙ্গে অভিযানের জন্য তৈরি এই অ্যাম্বুলেন্স তার ভরসা হয়ে পৌঁছে গেল এবং খুব সাবধানে তাকে বাইরে বার করে আনা হল। ভালো করে পরীক্ষা ও চিকিৎসার পর তাকে সুরক্ষিত রাপ্তি নদীতে ছেড়ে দেওয়া হয়। এক হিসেবে বলা যেতে পারে একটি জীবন যেন আবার তার নিজের ঘরে ফিরে গেল। বন্ধুরা, এই ডলফিন রেস্কিউ অ্যাম্বুলেন্সটি বিশেষ ধরনের। এটিকে একটি ভ্রাম্যমান হাসপাতালের মতো করে তৈরি করা হয়েছে। এতে ডলফিনকে সুরক্ষিত রাখার ব্যবস্থা আছে, অক্সিজেন আছে, বিশেষ স্ট্রেচার আছে, জীবন রক্ষার নানা উপকরণ আছে। অর্থাৎ যদি কোনো ডলফিন আহত হয়, খালে আটকে যায় বা নদী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা যাবে। বন্ধুরা,

যখন আমরা গঙ্গার ডলফিনকে বাঁচাই, তখন শুধু যে একটি প্রজাতিকে বাঁচাই তাই নয়, আমরা গঙ্গার জীব বৈচিত্র্যকে বাঁচাই। এভাবে নদীর পুরো জীবনতন্ত্রকে বাঁচানো হয় এবং আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃতির এক অমূল্য উত্তরাধিকারকে বাঁচিয়ে রাখা হয়। আমার প্রিয় দেশবাসী, আপনাদের মধ্যে অনেকেরই নিশ্চয় নদী, পুকুর বা কুয়ার জলের সঙ্গে জড়িত অনেক স্মৃতি রয়েছে। কারুর পুকুরে সাঁতার কাটার কথা মনে পড়বে, কারুর আবার পুকুর পাড়ে বন্ধুদের সঙ্গে খেলার কথা কিংবা সেই মাটির গন্ধটা মনে আসবে। ছোটবেলার এইসব স্মৃতি সারা জীবন মনে থেকে যায়। বন্ধুরা, এইসব স্মৃতিকে বাঁচিয়ে রাখার এক অনুপ্রেরণামূলক কাহিনী উত্তরপ্রদেশের বস্তি জেলা থেকে জানা গেছে। নিজেদের গ্রামের মনোরমা নদীটিকে দেখে বস্তির বাসিন্দা আকাশ গুপ্তার খুব দুঃখ হতো, কারণ যে নদীকে তিনি বাল্যকালে পরিষ্কার আর প্রাণবন্ত দেখতেন, সময়ের সঙ্গে সঙ্গে সেই নদীতে ক্রমশ প্লাস্টিক জমা হতে থেকেছে, জলে আবর্জনা বেড়ে চলেছে। শ্রীমান আকাশ স্থির করলেন তিনি কোনো অভিযোগ করবেন না, বরং নতুনভাবে এক প্রচেষ্টা শুরু করবেন। অভিযোগ নয়, আরম্ভ, এটাই মন্ত্র হয়ে দাঁড়াল। তিনি নিজের বন্ধুদের সঙ্গে নিলেন, আর ছিল শুধু জাল, ছোট কোদাল, ঝুড়ি এবং সেই সঙ্গে সবচেয়ে বড় যে শক্তিটা ছিল সেটা হল কিছু বদলে দেবার সংকল্প। এই যুবকেরা জলে নেমে কচুরিপানা সরাতেন, প্লাস্টিক আর আবর্জনা তুলে আনতেন। কয়েকবার তো এক এক দিনে 50-60 কিলো পর্যন্ত আবর্জনা নদী থেকে তোলা হয়েছে। ধীরে ধীরে মনোরমা নদীর ওই অংশটিকে আবার পরিষ্কার দেখতে লাগল। আশেপাশের মানুষদেরও নজর পড়ল এমন একটি উদ্যোগের প্রতি। অধিবাসীদের মধ্যে স্বচ্ছতার ব্যাপারে সচেতনতা বাড়ল। বন্ধুরা, এরকমই আরেকটি প্রেরণাদায়ী কাহিনী গোয়া থেকেও আমাদের কাছে এসেছে। গোয়ার বালকৃষ্ণ আয়াজি একজন রিটায়ার্ড টিচার, অবসর নিলেও সমাজের জন্য কাজ করার উৎসাহ তার আজও একই রকম আছে। মড্ডি তোলাপ এলাকার জলের সমস্যা তাকে খুবই পীড়িত করত, তিনিও সমাধানের জন্য কাজ শুরু করলেন। পাইপলাইন পাতার কাজে বালকৃষ্ণজি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন, এর ফলে বেশ কিছু বাড়িতে জল পৌঁছে দেওয়া গেল। যে পরিবারগুলিকে জলের জন্য রোজ অনেক কষ্ট করতে হতো, এতে তাঁরাও স্বস্তি পেলেন। বন্ধুরা, গত মাসে আমার একটি সুন্দর অভিজ্ঞতা হয়েছে, এর সঙ্গে মন কি বাতেরও সম্বন্ধ রয়েছে, সেই জন্যই আজ আপনাদের কাছে এই বিষয়ে আলোচনা করতে চাই। তামিলনাড়ুর নাগারকোইলে এক শিক্ষকের সঙ্গে আমার দেখা হয়েছিল। প্রায় 3 দশক আগে আমার সঙ্গে তাঁর দেখা হয়। আমি গিরিজা আম্মাজির কথা বলছি। এই সাক্ষাতের সময়ে কিছু তরুণ ছাত্রও তাঁর সঙ্গে ছিল। বন্ধুরা, গিরিজা আম্মাজি প্রায় 15টি স্কুল চালান, এর মধ্যে চেন্নাইয়ের জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয় খুবই উল্লেখযোগ্য। তাঁর দেশভক্তির ভাবনা প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা যোগাতে পারে। মন কি বাত থেকে অনুপ্রেরণা নিয়ে সেই উদ্দেশ্যে তিনি তাঁর সব স্কুলের ছাত্রদের উৎসাহ দিলেন এবং বললেন যেন তাঁরা প্রতিদিন সেই বীর জওয়ানদের জন্য 1 টাকা করে দেয়। অর্থাৎ 1 বছর পরে ছাত্রপিছু মোট 365 টাকা জমা হল। এই ছোট ছোট উদ্যোগকে এক করে প্রায় 40 লক্ষ টাকা একত্রিত করা সম্ভব হয়েছিল। গিরিজা আম্মাজি এই পুরো টাকার অঙ্কটি আমার হাতে সমর্পণ করেন। তাঁর সঙ্গে কথা বলতে গিয়ে আমি উপলব্ধি করেছিলাম মা ভারতীর প্রতি তাঁর সমর্পণ কতটা গভীর। গত বছর চেন্নাইয়ের প্রথম হিন্দু বিদ্যালয় তাদের 50 বছর পূর্ণ করেছে। দেশের শিক্ষা ও সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে এই স্কুল নেটওয়ার্কের ভূমিকা খুবই প্রশংসনীয়। আমি এর সঙ্গে যুক্ত সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সেই ছাত্রদেরও বিশেষ তারিফ করি যারা দেশের বীর সৈনিকদের জন্য অবদান রেখেছিল।

0: বন্ধুরা, ভারতের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এমন কিছু না কিছু ঘটে চলেছে যা আমাদের প্রেরণা দেয়। অনেক সময়েই এই প্রয়াসগুলি নিয়ে বেশি চর্চা হয় না, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি, তখন এই বিশ্বাসটি আরও মজবুত হয় যে দেশ তার আপনজনদের শক্তিতেই এগিয়ে চলেছে। আমি চাই আপনারাও নিজেদের চারপাশে এইসব প্রয়াসগুলির প্রতি নজর রাখুন। সমাজের জন্য যারা ভালো কাজ করছেন তাদের চিনে রাখুন, তাদের প্রশংসা করুন, তাদের থেকে শিখুন, আর সম্ভব হলে নিজেরাও কোনো ভালো কাজের সঙ্গে যুক্ত হন। আগামী মাসে মন কি বাতে আরও কিছু অনুপ্রেরণামূলক কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
1: এতক্ষণ শুনলেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর মন কি বাত শিরোনামে জাতির উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ স্পটলাইট অনুষ্ঠান। উপস্থাপনা ও সম্পাদনা অভিজিৎ চক্রবর্তী ও কাশফিন নাহার।
3: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাতের 134তম পর্বে ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের অভিনন্দন জানান। প্রতিযোগিতায় জাতীয় রেকর্ড তৈরি করা দৌড়বিদ অনিমেষ কুজুর ও গুরিন্দরবীর সিংয়ের সঙ্গেও কথা বলেন তিনি। উভয়ের মধ্যেই ক্রীড়াবিদ সুলভ মানসিকতারও প্রশংসা করে শ্রী মোদী বলেন, তারা দুজনেই দেশের মুখ উজ্জ্বল করবেন।
4: এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী রিও অলিম্পিকে অংশগ্রহণকারী রাজ্যের অ্যাথলেট দেবশ্রী মজুমদার এই প্রসঙ্গে বলেন, আগের থেকে এখন খেলোয়াড়রা অনেক বেশি সুযোগ সুবিধা পাচ্ছে। নতুন প্রজন্মকে তিনি পড়াশোনার পাশাপাশি খেলাধুলোকেও সমান গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।
5: আগে কিছু হলেই বলতো পড়াশোনাটা আগে, খেলাধুলা করতে হবে না, করে কি হবে। তো এখন বেশিরভাগই পড়াশোনা করছে, ঠিক আছে, স্পোর্টস করবে, পড়াশোনাও করবে। আমাদের স্পোর্টসে আগে কোনো ফ্যাসিলিটি ছিল না, এখন অনেক ফ্যাসিলিটি আছে, অনেক সাপোর্ট করে স্পোর্টসম্যানদের। আর এই রেকর্ড করলো কয়েকদিন আগেই ফেডারেশন কাপে দুজনা ফ্রেন্ডশিপ। আমাদের ফ্রেন্ডশিপটা কি, আমাদের স্পোর্টসম্যান মানে যে কম্পিটিটর মানে যে শত্রু, এরকম কিছু না। আমরা স্পোর্টস গ্রাউন্ডে নামি, আমরা যে ইভেন্ট ফাইনালে আটজনা থাকে, তো সবার সঙ্গে আমরা আগে ফার্স্ট হ্যান্ডশেক করে নিই, সবাই ভালো এরকম করে উইশ করে তারপরে আমরা ট্র্যাকে নামি। স্টার্টিং এর আগে পর্যন্ত ফ্রেন্ড, যখন আমরা স্টার্ট ইভেন্ট ইন্ডিভিজুয়াল ফায়ার হয়ে যায় তখন নিজের রেস নিজে ধরো, দেন ফিনিশ হওয়ার পর আবার এরকম কি সেরকম ফ্রেন্ড। তোমরা করো, অনেক সাপোর্ট পাবে, সবাইকে গুড উইশেস।
3: মন কি বাতের এই পর্বে প্রধানমন্ত্রী গরমকালে দেশের বিভিন্ন অঞ্চলের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য আম উৎপাদনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন শ্রী মোদী।
6: মহারাষ্ট্র কোকন কা হাপুস আলফানসো, গুজরাত কা কেসর, ইয়ে তো আমরস কি জান হ্যায়, উত্তর প্রদেশ কা দশহরি আর মেরি কাশি কা লঙ্গড়া, বিহার কা জরদালু, চৌসা, মালদা, হর নাম কে সাথ লোগো কি আদে জুড়ি হুই হ্যায়। দক্ষিণ ভারত যাইয়ে তো বঙ্গন পল্লি, তোতাপুরি, নীলম, মালগোয়া, বঙ্গাল কা হিমসাগর, উড়িষ্যা ও আন্ধ্রপ্রদেশ কা সুবর্ণ রেখা, ইয়ানি জগহ বদলতি হ্যায়, আম কা রূপ রঙ আর উসকা স্বাদ ভি বদল জাতা হ্যায়।
4: আমের কথা বলতেই রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলার প্রসঙ্গ উঠে আসে। একদিকে যেমন মালদা জেলার আম ভারত তো বটেই, ভারতের বাইরেও রপ্তানি হয়, ঠিক তেমনি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী নবাবী আমের নামও সুদূর প্রসারী। মালদা আম ব্যবসায়িক সংগঠনের সভাপতি উজ্জ্বল সাহা জানালেন, এবছরে তাদের লক্ষ্য 100 টন মালদার আম রপ্তানি করা।
7: পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সারা রাজ্যব্যাপী হর্টিকালচার এবং এগ্রিকালচার সেক্টরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এবার কৃষিবিজ্ঞান কেন্দ্রের সহযোগিতা নিয়ে ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিসার আমরা

0: মালদা ম্যাঙ্গো মার্চেন্ট অ্যাসোসিয়েশন যৌথভাবে আমরা উদ্যোগ গ্রহণ করেছি এবং শুরু থেকেই বিদেশে আম রপ্তানি করার জন্য আমরা জৈবিক সার এবং গ্রিন বেঞ্চ, যে সমস্ত কীটনাশক দূরীকরণ যে এক্সপ্রেগুলো আছে যেগুলো ক্ষতি নেই, এবং আমরা ব্যাগিং পদ্ধতি অবলম্বন করছি যাতে করে আমরা এই আমগুলো আমরা বিদেশে এক্সপোর্ট করতে পারি। গত বছর আমরা প্রায় 15 টন আম এক্সপোর্ট করতে পারলো, এবছর 100 টনেরও বেশি আম এক্সপোর্ট করার আমাদের টার্গেট আছে এবং অনেকগুলো বাগান আইডেন্টিফাইড করে সেই আমগুলোকে এক্সপোর্ট উপযোগী করে তোলা হচ্ছে। আমাদের কাছে ইতিমধ্যে বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি এবং মিডল ইস্ট থেকে অর্ডারগুলো আসতে শুরু করেছে, এক্সপোর্টারদের সঙ্গে আমরা কথা বলছি এবং পশ্চিমবঙ্গ সরকারের নতুন মাননীয় মুখ্যমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন তাকে স্বাগত জানিয়ে আমরা এবার মালদার আম বিদেশে এক্সপোর্ট করব, আমাদের জিআই তকমা প্রাপ্ত আমগুলো, এবং এতে করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করব এবং আমরা আমাদের চাষিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং আমাদের জেলার আমাদের রাজ্যের অর্থনৈতিক বিকাশ ঘটবে।
1: মুর্শিদাবাদের আম চাষী সন্তু শেখ জানালেন, প্রথম দিকে বৃষ্টির অভাবে আমের ফলন কিছুটা খারাপ হলেও বিভিন্ন নবাবী আম কিনতে দূর দূরান্ত থেকে মানুষ রোজই ভিড় জমাচ্ছেন।
2: আমাদের মুর্শিদাবাদে এই কৈতুকটা খুব সুন্দর আম, এরা সব নবাবের বিদেশ থেকে এনে লাগিয়েছিল। হ্যাঁ, ওনাদের এই বাগানটা এখনো আছে, এই বাগানে কৈতুর আম আছে, হিমসাগর আছে, ন্যাংরা আছে, রানি আছে, বেগাম পাসিন আছে, রসগোল্লা আছে, গোলাপ খাস আছে, আরো বিভিন্ন আছে, রানি আছে, ভবানী আছে, এগুলো অনেক রকমের আম আছে, বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, বেস্ট কোয়ালিটির আম এগুলো। ফলন বলতে আম হয়েছে, বিচ্ছিন্ন হওয়ার কারণে আমগুলো খুব একটা সুন্দর সাইজ যেটা একটা হয় সে বিগ সাইজটা হতে পারেনি। যারা যারা নিয়ে যায় তারা তারা যে যেরকম দরকার হচ্ছে আসছেন, উনি ওনারা নিয়ে যাচ্ছেন।
3: প্রধানমন্ত্রী আজ অনুষ্ঠানে দেশের বিভিন্ন জায়গার বেশ কিছু সমাজ কল্যাণমূলক গণ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতিটি গ্রামে প্রতিটি শহরে অনুপ্রেরণাদায়ক নানা ঘটনা ঘটে চলেছে যেগুলি আমাদের অগোচরে থেকে যায়, কিন্তু যখন আমরা এগুলির বিষয়ে জানতে পারি দেশ যে তার আপনজনেদের শক্তিতেই এগিয়ে চলেছে, তখন সেই বিশ্বাসটি আরো শক্তিশালী হয়।
1: দেশের অন্যান্য অংশের সঙ্গে এরাজ্যেও এই ধরনের সম্মিলিত উদ্যোগে বৃক্ষরোপণ, বন সংরক্ষণ ও নদী পরিষ্কারের কাজ চলছে। সেই প্রসঙ্গ উল্লেখ করে পরিবেশ সংগঠন সবুজ মঞ্চের সম্পাদক নবদত্ত আকাশবাণীকে বলেন, এই ধরনের কাজ প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করায় স্বেচ্ছাসেবক সকলেই এই কাজে উৎসাহিত হবেন। উত্তর চব্বিশ পরগনার ইছামতি নদী সংস্কারের উদাহরণ তুলে শ্রী দত্ত বলেন, সামাজিক কাজ ও সেই উপলক্ষে গণ উদ্যোগ একে অপরের পরিপূরক।
4: গণ উদ্যোগের তো একটা আলাদা মূল্য আছে। আমি যদি পরিবেশের কথাই বলি, পরিবেশ ভালো থাকবে বা সমাজটা ভালো থাকবে, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ইত্যাদি, সে কাজগুলো কিন্তু খুবই মূল্যবান কাজ। এবং এরকম গোষ্ঠী আছে সারা দেশেই, এগিয়ে এলো না তখন ইছামতি যে সংস্কার, একটা বিরাট অঞ্চল, সে কিন্তু এলাকার মানুষ তারাই সংঘবদ্ধ হয়ে কিন্তু সউদ্যোগেই ইছামতি পরিষ্কার করেছেন। হরিদ্বারে যে মাতৃ আশ্রম যেটা করছেন, সাধুরা করছেন, সামাজিকভাবে গঙ্গা দূষণ মুক্ত করার চেষ্টা করছেন তারা তাদের মতো করে। বাস্তবে যারা সত্যিকারের সমাজসেবা মূলক কাজের সঙ্গে নিজেদের যুক্ত রেখেছেন বা যুক্ত করছেন, গাছ বাঁচানো থেকে শুরু করে এবং নিজেদের মাইনের টাকা দিয়ে বিকল্প শিক্ষার ব্যবস্থা, তাদের জন্য তাদের সেখানে যারা শিক্ষাদান করছেন তাদের টুকটাক ছোটখাটো কিছু পয়সা দেওয়া, আমাদেরই বন্ধু বান্ধবরা, তারা কোনো সরকারি সাহায্য না নিয়েই এ কাজ করছেন, ফলে এই রাজ্যেও আছে। এগুলো তো খুবই একান্তে কাজ, এবং যারা সাধারণত এই ধরনের কাজে যুক্ত অধিকাংশই হচ্ছে প্রচার বিমুখ। কিন্তু এটা ঘটনা যে গণ উদ্যোগের কোনো বিকল্প হয় না, সরকার ব্যতি রেখেই বা সরকারের কে পাশে রেখেই কিন্তু এই কাজগুলো করা যায় এবং করা হচ্ছে। কিন্তু তার মধ্যেও প্রধানমন্ত্রী যে কথা বলেছেন আমি তার সঙ্গে 100% একমত।
3: আজকের অনুষ্ঠানে আকাশ পর্যবেক্ষণ এবং সেই উপলক্ষে বিভিন্ন কর্মশালার আয়োজনকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্মের এই বিষয়ে উৎসাহের অন্ত নেই।
1: রাজ্যের বিভিন্ন অংশে গত 27 বছর ধরে এই কাজ করে আসছে ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স। সংস্থার অধিকর্তা অধ্যাপক ডক্টর সন্দীপ কুমার চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, মহাবিশ্বের একটি অঙ্গ যে আমরা তা বোঝাতে গেলে আকাশ পর্যবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। পশ্চিম মেদিনীপুরের তারাপুরে ইতিমধ্যেই তারা বসিয়েছেন বৃহত্তম টেলিস্কোপটি।
5: আজকে মাননীয় প্রধানমন্ত্রী ওনার মন কি বাতে খুব ভালো বেশ কিছু পয়েন্ট টাচ করে

0: বলেছেন যে এই বর্ষাকাল আসছে, আকাশ জলজল করবে পরিষ্কার, যদি মেঘ না থাকে তাহলে প্রত্যেকেরই উচিত আকাশটা ভালো করে দেখা, কারণ তাহলে নিজেরা যে একটা মহাবিশ্বের অংশ সেটা অন্তত নিজেরা বুঝতে পারবে। এবং সেই পরিপ্রেক্ষিতে উনি বললেন যে দেশের বিভিন্ন জায়গাতে স্কাই ওয়াচিংয়ের ব্যবস্থা করা হচ্ছে, যেমন কেরালার কথা উল্লেখ করেছেন, ব্যাঙ্গালোরের কথা উল্লেখ করেছেন। আমি শুধু এই কথাটা বলতে চাইছি যে ভারতবর্ষের মধ্যে মানে পশ্চিমবঙ্গ সবসময়তে এগিয়ে ছিল, এগিয়ে আছে, এবং ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স গত 27 বছর ধরে আমরা কিন্তু এই ধরনের পাবলিক আউটরিচ প্রোগ্রামে, গত বছরই আমাদের যে একটা সীতাপুরে 24 ইঞ্চি একটা টেলিস্কোপ আছে যেটা পুরো ভারতের মধ্যে সবচেয়ে বড় টেলিস্কোপ, সেইখানে 32খানা স্কুল এসেছিলো, 32খানা টেলিস্কোপ বানালো চোখের সামনে, প্রায় 400 জন পার্টিসিপেন্ট বানিয়ে তারা এমনকি নিজেদের স্কুলে নিয়ে গেল। অর্থাৎ 32খানা স্কুলকে আমরা সমৃদ্ধ করলাম 5 ইঞ্চি টেলিস্কোপ তৈরি করতে। অবশ্যই আমাদেরকে হেল্প করেছিল পশ্চিমবঙ্গের সমগ্র শিক্ষা মিশন এ ব্যাপারে, এবং হায়ার এডুকেশনের যে সেক্রেটারি শ্রী বিনোদ কুমার IAS অফিসার, এবং মেদিনীপুরের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট SDO BDO সবাই কিন্তু আমাদের ওই উৎসবে এসেছিলেন, মানে টেলিস্কোপ মেকিং ওয়ার্কশপে, খুব এক্সাইটিং। তারপরে যেমন চন্দ্রপুরে সিউড়িতে আমরা বেলুনে করে প্রায় নিয়ার স্পেসে মহাকাশে যন্ত্র পাঠাই, সেটাও কিন্তু আরও এক্সাইটিং, মানে সেখানে ছাত্রদেরকে শেখায় কী করে পেলোড বানাতে হবে, সেই পেলোড তারা বেলুনে করে আমরা তাদেরকে পাঠিয়ে দিই প্রায় 40 কিলোমিটার উঁচুতে, সেখানে আকাশ স্পষ্ট দেখা যাচ্ছে, কালো কুচকুচ করছে, পৃথিবীটা গোল ভাব চলে এসেছে, এবং এমনকি সারা হিমালয় পর্যন্ত দেখা যাচ্ছে বোলপুরের আকাশ থেকে। সেই সমস্ত জিনিসও কিন্তু আমরা করি। গত সপ্তাহতেই ব্যাঙ্গালোরে একটা সংস্থা আমাদের থ্রু দিয়ে ওদের যে পেলোড, সেই পেলোডটাকে মহাকাশে পাঠালো এবং সেটা প্যারাশুটে করে ফিরে এলো 5 ঘন্টা পরে। তারা একটা GPU চারি করছিল, একটা ফার্স্ট কম্পিউটার টেস্ট করলো ঠান্ডার মধ্যে, সেটাও একটা বিশাল জিনিস। এবং আমাদের এখানে কিন্তু পশ্চিমবঙ্গের স্কুল তো বটেই, ঝাড়খণ্ড, বিহার, এখান থেকেও কিন্তু স্কুল, উড়িষ্যা, তারাও কিন্তু এসে রাত্রে থাকে এবং টেলিস্কোপ দেখে। আমরা প্রধানমন্ত্রীর এই ভাষণে খুব উজ্জীবিত যে উনি কোনো না কোনো দিন হয়তো আমাদের এই ফেসিলিটিগুলোতে আসবেন। আমাদের একটা মিউজিয়াম আমরা করেছি মহাকাশের উপরে, অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস সেন্টার, যেখানে সমস্ত মহাকাশচারীদের সিগনেচার আছে, নোবেল লরিয়েটদের চিঠিপত্র আছে, অরিজিনাল সব, রাইট ব্রাদার্স এরোপ্লেন আছে, অ্যাপোলো 11-এর মডেল আছে। তো আমরা আশা করব যে এগুলো আস্তে আস্তে তাদের নজরে পড়বে এবং আরও মানুষ দেখতে এগিয়ে আসবে, আমরা তাতে উৎসাহিত বোধ করব।
1: এতক্ষণ শুনলেন প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠান নিয়ে বিশেষ স্পটলাইট। সম্পাদনা ও উপস্থাপনায় অভিজিৎ চক্রবর্তী এবং কাশফিন নাহার।

0: আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশের বিভিন্ন অংশে তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দফতরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। তিনি আজ আকাশবাণীতে মন কি বাতের 134তম পর্বে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেন। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে উদ্ভূত সমস্যা খতিয়ে দেখা হচ্ছে বলে সম্প্রতি কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তাঁর মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। মায়ানমারের উত্তর পূর্বাঞ্চলে কাংটুপ গ্রামে একটি ভবনে বিস্ফোরণে 45 জনেরও বেশি মানুষের মৃত্যু। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আইপিএল ক্রিকেটের ফাইনাল ম্যাচে গুজরাট টাইটান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। আসছি বিস্তারিত খবরে। দেশের বিভিন্ন অংশে গরম ও তাপপ্রবাহের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সময় বিশেষ সতর্কতা অবলম্বন এবং সরকারি দফতরের জারি করা নীতি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দিয়েছেন। মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাতের 134তম পর্বে আজ তিনি বলেন, তীব্র গরম থেকে রক্ষা পেতে বেশি করে জল পান করতে হবে, খুব প্রয়োজন ছাড়া রোদে না বেরোনোর পরামর্শ দিয়েছেন তিনি।
1: ইস সময় দেশ কে জ্যাদাতর হিসসো মে বহুত গরমি পড় রহি হ্যায়। তেজ ধূপ গরম হাওয়ায়ে ऐसे मौसम में अपना ध्यान रखना बहुत जरूरी है। पानी पीते रहिए, धूप में अगर निकलना ही पड़े तो थोड़ा संभल कर निकले। इस दिशा में सरकार की भिन्न भिन्न डिपार्टमेंट्स ने जो गाइडलाइंस जारी की है वो भी भूलिएगा नहीं।
0: প্রধানমন্ত্রী বলেন, আমচাষীরা দেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছেন, এজন্য আমের ফলনে যুক্ত কৃষকদের ভূয়সী প্রশংসা করেন তিনি। শ্রী মোদী গ্রীষ্মকালে দেশের বিভিন্ন অংশের আমের বৈচিত্র্যের কথাও তুলে ধরেন। এরাজ্যে চৌষা হিমসাগর আমের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আম আজ স্থানীয় বাজার থেকে যথাযথ প্রক্রিয়াকরণের মাধ্যমে বিশ্ববাজারে জায়গা করে নিচ্ছে। গরমের সময় দেশবাসী

0: এই রান্নাঘরে দেশীয় পানীয়ের বাহার এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরে বলে মন কি বাতে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। জলাশয় সংরক্ষণ এবং তা দূষণমুক্ত রাখার আহ্বান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন শ্রী মোদী। উত্তরপ্রদেশের বস্তি জেলার মনোরমা নদীকে প্লাস্টিক মুক্ত করার ক্ষেত্রে স্থানীয় বাসিন্দা আকাশ গুপ্তার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। উত্তরপ্রদেশে একটি গাঙ্গেয় ডলফিন উদ্ধার অভিযানের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নমামি গঙ্গে অভিযানের আওতায় তৈরি ভারতের প্রথম গঙ্গা ডলফিন উদ্ধার অ্যাম্বুলেন্স এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর নেদারল্যান্ডস সফরে সেদেশে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে চোল রাজাদের সময়ের প্রাচীন তাম্রফলক ভারতকে প্রত্যর্পণ করা হয়। এই প্রসঙ্গে শ্রী মোদী বলেন, সরকার দেশের বিভিন্ন প্রান্তে থাকা অমূল্য ঐতিহ্য সম্পদ সংরক্ষণে সচেষ্ট।
1: ইন তাম্র পট্টিকাও কো লেকার লোগো মে কাফি জিজ্ঞাসা ভি হ্যায়। ইনমে 21 বড়ি আর 3 ছোটি তাম্র পট্টিকায়ে হ্যায়। ইয়ে মুখ্য রূপ সে রাজা রাজেন্দ্র চোলা প্রথম দ্বারা অপনে পিতা রাজা রাজ রাজা চোলা কে এক বচন কো পুরা করনে সে জুড়ি। চোলা সাম্রাজ্য কে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি পর হম সভি কো বহুত গর্ব হ্যায়। হমারি সরকার ভারত কি এসি অমূল্য ধরোহরোঁ কে সংরক্ষণ কে লিয়ে লগাতার প্রয়াস কর রহি হ্যায়।
0: জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোনমি বিষয়ের আকর্ষণের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জ্যোতির্বিজ্ঞানের ক্লাবে যোগদান এবং গরমের ছুটিতে তারামণ্ডল পরিদর্শনের আহ্বান জানান।
1: রাজকোট কে বিগ ব্যাং অ্যাস্ট্রোনমি ক্লাব নে গির কে জঙ্গল সে লেকর কচ্ছ কে রণ তক অনেক অ্যাস্ট্রোনমি ইভেন্টস আয়োজিত কিয়ে। জ্যোতির্বিদ্যা পরিসংস্থা ভি অ্যাস্ট্রোনমি কে সবসে পুরানে সংস্থানো মে সে এক হ্যায়। ইহাঁ অবজারভেশনাল ফেসিলিটিজ কে সাথ সাথ বুকস লাইব্রেরি আর টেলিস্কোপ লাইব্রেরি কি সুবিধা ভি হ্যায়।
0: আজকের মন কি বাতে প্রধানমন্ত্রী রাঁচিতে সদ্য সমাপ্ত ন্যাশনাল সিনিয়র অ্যাথলেটিক্স ফেডারেশন প্রতিযোগিতায় নজরকাড়া দুই খেলোয়াড় গুরিন্দর বীর সিং এবং অনিমেষ কুজুরের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লিতে আগামীকাল মায়ানমারের প্রেসিডেন্ট উ মিন অন লাইং এর সঙ্গে বৈঠকে বসবেন। দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বৈঠকে নিরাপত্তা ও সংযোগ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। প্রসঙ্গত, মায়ানমারের প্রেসিডেন্ট গতকাল 5 দিনের ভারত সফরে বিহারের গয়ায় এসে পৌঁছেছেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছেন একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সিবিএসইর অনস্ক্রিন মার্কিংয়ে যে সম্প্রতি সমস্যা দেখা দিয়েছে তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে তারা বিষয়টি খতিয়ে দেখছে। সমাজ মাধ্যমের এক বার্তায় সিবিএসই জানিয়েছে, বিভিন্ন সরকারি দপ্তর ও আইআইটিগুলি থেকে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের সমস্যাটি পর্যালোচনা করার জন্য নিয়োগ করা হয়েছে। খুব দ্রুতই এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে সিবিএসই জানিয়েছে। হিমাচল প্রদেশের 4টি পুর নিগমের ভোটে 3টিতে ভারতীয় জনতা পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। গত 17ই মে অনুষ্ঠিত পুর নির্বাচনে ভোট গণনা সম্পন্ন হয়েছে। বিজেপি ধর্মশালা, সোলান এবং মান্ডি পুর নিগমে ক্ষমতা দখল করেছে। অন্যদিকে পালামপুর পুর নিগমে জিতেছে কংগ্রেস। এদিকে জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির নির্বাচনে আজ ভোট গণনা হয়। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল তার মন্ত্রিসভার সম্প্রসারণ করবেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছেন, জনগণের রায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠিত হবে। লোকভবনে সকাল 11টায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি নতুন মন্ত্রীদের শপথবাক্য পাঠ করাবেন। এবার একসঙ্গে 35 জন মন্ত্রী শপথ দেবেন। এর ফলে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা হবে 41। উল্লেখ্য, গত 9ই মে মুখ্যমন্ত্রীর সঙ্গে আরও 5 জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। তারা হলেন অগ্নিমিত্রা পাল, দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া এবং ক্ষুদিরাম টুডু। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল নবান্নে কর্মচারী সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এই বৈঠকে উপস্থিত থাকবেন। ডিএ মামলায় যুক্ত কর্মচারী সংগঠনের সর্বাধিক 3 জন প্রতিনিধিকে বৈঠকে ডাকা হয়েছে। দীর্ঘদিনের অবদমিত ক্ষোভ এবং না পাওয়ার যন্ত্রণায় তৃণমূল কংগ্রেসের একাংশ ওই দলের সাংসদদের আক্রমণ করেছে বলে বিজেপির রাজ্য সভাপতি শমিক ভট্টাচার্য দাবি করেছেন। কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন, এই ঘটনা কোনো সভ্য সমাজে কাম্য নয়। 2021 সালে ভোট পরবর্তী হিংসায় 56 জন বিজেপি কর্মীকে হত্যা, মহিলাদের নির্যাতন এবং বহু কর্মীকে ঘর ছাড়া করা হয়েছিল। বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তৃণমূল কংগ্রেস সাংসদদের ওপর হামলার নিন্দা করেছেন। তবে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই আক্রমণ কিনা সেই প্রশ্নও তুলেছেন তিনি।
2: আমরা এই ধরনের যে কোনো হিংসার নিন্দা করি। আমরা গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই বলে মনে করি, কিন্তু আমি বলবো তদন্ত করে দেখার জন্য যে ঠিক যেরকম অভিষেক ব্যানার্জির ঘটনায় দেখা গেল তৃণমূলের লোকেরাই জড়িত, কল্যাণ ব্যানার্জির ক্ষেত্রে তারই গোষ্ঠীতে দ্বন্দ্ব চলতো তাদের এতদিন, সেই অপোজিট গোষ্ঠীর কেউ করেছে কিনা।

0: তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উপর পরিকল্পনা করেই আক্রমণ হয়েছে। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদের উপর হামলার ঘটনার নিন্দা করেছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
1: সোনারপুর এলাকা, সেখানকার মিউনিসিপালিটি, টিএমসি পঞ্চায়েত, সেখানকার তৃণমূলের জেলা পরিষদ, তৃণমূলের কিন্তু কালকে তাদের নায়ককে, তাদের নেতাকে রক্ষা করতে একটাও তৃণমূলের কর্মীকে দেখলাম না। কেন এমনও হতে পারে যারা তৃণমূল করতো আজ তারাই বিজেপি করছে এবং তারাই আক্রমণ করে বিজেপির কাছে বাহবানিবার চেষ্টা করছে এবং সেই সুবাদে যার বিরুদ্ধে অভিযোগ তাকে নায়ক করে দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
0: উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ এবং দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের অভিযোগে হুগলির চণ্ডীতলায় ডেপুটেশন দিতে গিয়ে আজ জনরোষের মুখে পড়েন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে গতকাল মৃত দলীয় কর্মীর বাড়িতে গিয়ে ব্যাপক বিক্ষোভের মুখে পড়তে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। 80 জন বিধায়কের মধ্যে সিংহভাগে উপস্থিত না হওয়ায় কালীঘাটে মমতা ব্যানার্জির বাসভবনে ডাকা তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দলের আজকের বৈঠক বাতিল হয়। বিধায়কদের সঙ্গে সমন্বয় বাড়াতে পরিষদীয় দলের নেতা শোভনদেব চট্টোপাধ্যায় এই বৈঠক ডেকেছিলেন বলে খবর। মাত্র 19 জন বিধায়ক সেখানে উপস্থিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ জানিয়েছেন, বিভিন্ন এলাকায় দলের নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে, মিথ্যা মামলায় তাদের গ্রেফতার করা হচ্ছে। এই অবস্থায় বিধায়করা বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। মায়ানমারের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত নামখাম টাউনশিপের কাউন্টুপ গ্রামে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় 45 জনেরও বেশি মানুষ নিহত এবং প্রায় 70 জন আহত হয়েছেন। জানা গেছে, ওই ভবনে খনি খননের কাজে ব্যবহার করার জন্য বিস্ফোরক মজুদ ছিল। ঘটনাস্থলে ক্ষতিগ্রস্তদের উদ্ধার কাজ চলছে। এক উদ্ধারকর্মী জানান, সন্ধ্যা নাগাদ 6 জন শিশুসহ মোট 46 জনের দেহ উদ্ধার করে দাহ কাজের জন্য নিয়ে যাওয়া হয়েছে। সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি এবং চিরাগ শেট্টি জুটি সিঙ্গাপুর ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের ডাবলসে খেতাব জিতেছেন। আজ ফাইনালে ভারতীয় জুটি ইন্দোনেশিয়ার মোহাম্মদ শৈবুল ফিকরি এবং ফাজার আলফিয়ান জুটিকে 18-21, 21-17, 21-16 হারিয়ে দেন। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এই জয়ের জন্য সাত্বিক চিরাগ জুটিকে অভিনন্দন জানিয়েছেন। আইপিএল ক্রিকেটের ফাইনালে আজ গুজরাট টাইটান্স রয়্্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে জয়ের জন্য 156 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। শেষ পাওয়া খবরে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 ওভার 30 বলে 1 উইকেটে 62 রান করেছে। শেষ পাওয়া খবরে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 ওভার 3 বলে 1 উইকেটে 62 রান করেছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আজ সন্ধ্যায় আইপিএল এর ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করে গুজরাট টাইটান্স নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 155 রান তোলে।
2: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं मोहम्मद जुबैर। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी कल नई दिल्ली में म्यांमार के राष्ट्रपति ऊ मिन आउन लाइन के साथ वार्ता करेंगे। म्यांमार में एक इमारत में हुए विस्फोट में 45 से अधिक लोगों की मौत। फ्रांस में चैंपियंस लीग में पेरिस सेंट जर्मेन की आर्सेनल पर जीत का जश्न मना रहे फुटबॉल प्रशंसकों और पुलिस के बीच झड़प, सैकड़ों प्रशंसक गिरफ्तार। और बैडमिंटन में भारत के सात्विक साईराज रंकी रेड्डी और चिराग शेट्टी ने सिंगापुर ओपन बैडमिंटन टूर्नामेंट का पुरुष युगल खिताब जीता। अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी कल नई दिल्ली में म्यांमार के राष्ट्रपति ऊ मिन आउन लाइन के साथ वार्ता करेंगे। इस बातचीत से दोनों देशों के बीच ऐतिहासिक और सभ्यतागत संबंधों को और मजबूती मिलेगी। बातचीत के दौरान सुरक्षा और संपर्कता समेत भारत और म्यांमार के समग्र संबंधों पर विचार विमर्श होगा। राष्ट्रीय सुरक्षा सलाहकार एनएसए अजीत डोभाल ने आज नई दिल्ली में म्यांमार के राष्ट्रपति से मुलाकात की। म्यांमार के राष्ट्रपति कल 5 दिन की भारत यात्रा पर बिहार में गया जी पहुंचे थे। उनके साथ एक उच्च स्तरीय प्रतिनिधिमंडल भी है, जिसमें कैबिनेट मंत्री, वरिष्ठ अधिकारी और उद्योगपति शामिल हैं। राष्ट्रपति के रूप में श्री लाइन की यह पहली यात्रा है। म्यांमार के राष्ट्रपति मंगलवार को मुंबई की यात्रा पर रहेंगे और उद्योग तथा व्यापार से संबंधित संवाद करेंगे। वे दर्शनीय स्थल भी देखने जाएंगे। म्यांमार के उत्तर पूर्वी हिस्से में एक भवन में हुए विस्फोट में 45 से अधिक लोगों की मौत हो गई है। खबरों के अनुसार इस भवन में खनन के लिए विस्फोटक रखे गए थे। नामकाम शहर के काओ

শুনলেন গান আশা ভোঁসলে, কিশোর কুমার এবং অমিত কুমারের সমবেত কণ্ঠে কসমে বাদে এই ছায়াছবি থেকে। এর পরের গানটি শুনবেন গোলমাল ছায়াছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে। শুনছেন হিন্দি ছায়াছবির গান সঞ্চয়িতা প্রচার তরঙ্গে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন। গানটি শুনলেন কিশোর কুমারের কণ্ঠে গোলমাল ছায়াছবি থেকে। এর পরের গানটি শুনবেন সংকল্প এই ছায়াছবি থেকে, শিল্পী মুকেশ।

হিন্দি ছায়াছবির গান শুনছেন। মুকেশের কণ্ঠে শুনলেন গানটি সংকল্প ছায়াছবি থেকে। এবারে দুজ কা চাঁদ এই ছায়াছবি থেকে শুনুন গান মোহাম্মদ রফির কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, এছাড়াও নিউজ অন এয়ার অ্যাপে শুনলেন দুজ কা চাঁদ এই ছায়াছবি থেকে মোহাম্মদ রফির কণ্ঠে গান। এবারের গানটি শুনবেন আনপার ছায়াছবি থেকে শিল্পী লতা মঙ্গেশকর।

শুনছেন হিন্দি ছায়াছবির গান আনপার। ছায়াছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে গানটি শুনলেন। এবারের গানটি শুনবেন মেরা সায়া, এই ছায়াছবি থেকে, শিল্পী মোহাম্মদ রফি।

মেরা ছায়া ছায়াছবি থেকে শুনলেন মোহাম্মদ রফির কণ্ঠে গান। এবারের গানটি শুনবেন মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে, ছায়াছবি মঞ্জিল।

হিন্দি ছায়াছবির গানে শুনলেন মঞ্জিল। এই ছায়াছবি থেকে মান্না দে এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে এই গানটি। এবারের গানটি শুনবেন পরিন্দা ছায়াছবি থেকে সুরেশ ওয়াদেকর এবং আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, ছাড়াও নিউজ অন এআইআর অ্যাপে। এবারের গানটি শুনবেন নাজ ছায়াছবি থেকে, শিল্পী লতা মঙ্গেশকর।

হিন্দি ছায়াছবির গান শুনছেন, শুনলেন লতা মঙ্গেশকরের কণ্ঠে গান। এবারের গানটি শুনবেন ক্যা কহনা এই ছায়াছবি থেকে, এ হরিহরন এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে।

ডাকাহীন না ছায়াছবি থেকে শুনলেন গানটি এ হরিহরন এবং কবিতা কৃষ্ণমূর্তির দ্বৈত কণ্ঠে। এবারের গানখানি শুনবেন ইয়ে রাত ফির না আয়েগি এই ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। এই গানটি দিয়ে আজকের মতো শেষ হতে চলেছে হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শেষ গানটি এই অনুষ্ঠানে আশা ভোঁসলের কণ্ঠে ইয়ে রাত ফির না আয়েগি এই ছায়াছবি থেকে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠানে শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, শুনলেন হিন্দি ছায়াছবির গান। অনুষ্ঠানের শেষ গানটি শুনলেন ইয়ে রাত ফির না আয়েগি ছায়াছবি থেকে আশা ভোঁসলের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন জানিয়ে দেব আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে। বিকেল বা সন্ধ্যের পর থেকে কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সম্ভাবনা আছে। আগামীকাল দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 28 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.8 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.6 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক পরিমাণ ছিল 95% এবং সর্বনিম্ন পরিমাণ ছিল 52%। গত 24 ঘন্টায় অর্থাৎ 30শে মে 2026 রাত 8:30 থেকে 31শে মে 2026 রাত 8:30 পর্যন্ত কোনো বৃষ্টি হয়নি। এছাড়াও 31শে মে 2026 রাত 8:30 পর থেকেও কোনো বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোনো সতর্কবার্তা নেই। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।

এখন জানিয়ে দেব আকাশবাণীর গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের পয়লা জুন 2026 সোমবারের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে গীতাঞ্জলি। গীতাঞ্জলির প্রথম অধিবেশনে সকাল 6টায় শুনবেন সুভাষিত, স্বামী বিবেকানন্দর রচনা থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস, মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়। 6:40 আপনার স্বাস্থ্য, বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে শুনবেন শরীর গঠনে দুধ বলবেন ডাক্তার রুদ্রজিৎ পাল। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় অয়ন্তিকা ঘোষ এবং অমরেশ মুখোপাধ্যায়। 7:45 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান সুনেত্রা মজুমদারের কণ্ঠে। 8:00 বিজ্ঞানের খবর সংকলনে মিঠু মাইতি। 8:05 নজরুলগীতি শিল্পী কুন্তলা বসু। 8:20 বাংলা কথিকা গ্রীষ্মের সেকাল বলছেন দীপঙ্কর দাশগুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ। 9:00 গানে গানে ছায়াছবির গানে অনুষ্ঠান। 9:25 সমীক্ষা। 9:30 গানে গানে বাংলা ছায়াছবির গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ। 10:30 গানের ভেলা উপস্থাপনায় সুদীপ চট্টোপাধ্যায়। 11:00 যুববাণী অনুষ্ঠান বেপরোয়া সময় উপস্থাপনায় রাহুল আচার্য। 12:00 গিটার শিল্পী উপস্থাপনায় রাহুল আচার্য এবং সম্পূর্ণা চক্রবর্তী যুববাণী অনুষ্ঠান বেলা 11:00। বেলা 12:00 গিটার শিল্পী পূজা সমাদ্দার। 12:15 লোকগীতি শিল্পী শম্পা কুণ্ড। 12:33 উনো জমির দুনো ফসল। বেলা 1:00 নির্বাচিত লোকগীতি। 1:45 মহিলা মহল আইনের দর্পণে উপস্থাপনায় দেবপমা মিশ্র। 2:30 ছায়াছবির গান। এরপর গীতাঞ্জলির প্রথম অধিবেশনের সমাপ্তি। গীতাঞ্জলির দ্বিতীয় অধিবেশনে বিকেল 4:00 স্বাস্থ্য জিজ্ঞাসা, বিকেল 5:00 হ্যালো ক্রীড়াঙ্গন উপস্থাপনায় গৌরব মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য শুনবেন 2026 উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দ্বিতীয় স্থানাধিকারী ঋতব্রত নাথের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণে অমৃতা হালদার রায়। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি শিল্পী অনিল মান্ডি ও সহশিল্পী বৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান, বর্ষাকালে রোগ ব্যাধি এবং তার প্রতিকার। সাক্ষাৎকারে ডাক্তার সুখচাঁদ হাঁসদা। 6:40 কৃষি কথার আসর, প্রথমে মাছ চাষে রোগ নিয়ন্ত্রণ এই বিষয়ে সাক্ষাৎকারে বনস্পতি বিশ্বাস। সাক্ষাৎকার গ্রহণে রামরঞ্জন দাস রায়। এরপর গরুর মুখে দুধ এই বিষয়ে সাক্ষাৎকারে ডক্টর কৌশিক পাল। সাক্ষাৎকার গ্রহণে পবিত্র কুমার মণ্ডল। 7:30 সমীক্ষা। 8:00 স্বাস্থ্য জিজ্ঞাসা বিষয় দুগ্ধ দিবস এবং বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস। অতিথি পুষ্টিবিদ শ্রেয়সী ভৌমিক। সাক্ষাৎকারটি নিয়েছেন বিদিশা রায়। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 9:30 আবৃত্তির আসর উপস্থাপনায় প্রদীপ ঘোষ। 9:45 জেলায় আকাশবাণী। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী সুনেত্রা মজুমদার। 10:50 নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে প্রথমে বাঁশি শিল্পী সরজিৎ গোপাল গুহ, এরপর খেয়াল শিল্পী অর্ঘ চক্রবর্তী। গীতাঞ্জলির তৃতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। জানিয়ে দিলাম গীতাঞ্জলির অনুষ্ঠান সূচি। এরপর সঞ্চয়িতা। সঞ্চয়িতার প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবদ্ধ সঙ্গীত সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান শিল্পী শুভেন্দু ঠাকুর। 6:35 রামচরিতমানস পর্ব 128। 6:45 শ্যামা সঙ্গীত কুন্তলা।

বসুর কণ্ঠে 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চিন্না, 8:30 নজরুলগীতি শিল্পী অস্মিতা মণ্ডল, 8:45 গিটার শিল্পী পূজা সমাদ্দার, 9:10 রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার, 10:15 আঞ্জুমান আফতাব আলমের উপস্থাপনায়, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি উপস্থাপনায় সবিতা পোদ্দার, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 1:10 তাপ্তি চট্টোপাধ্যায়ের উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শিল্পী অর্ঘ্য চক্রবর্তী।

এরপর সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন। বিকেল 5:10 রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান, শিল্পী শুভেন্দু ঠাকুর। 5:20 উর্বশী, উপস্থাপনায় ভারতী দত্ত। 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা, উপস্থাপনায় ভারতী দত্ত। 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ গুল গুলশেন, উপস্থাপনায় ভারতী দত্ত। 7:10 শিল্প সংলাপ, গ্রামীণ স্বনির্ভর সংস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও নানাবিধ সমস্যা। অতিথি গ্রামীণ স্বনির্ভর সংস্থার প্রশিক্ষক রাহুল হালদার, সাক্ষাৎকার গ্রহণে শ্রেয়সী বটব্যাল। 7:30 দর্পণ, উপস্থাপনায় ভারতী দত্ত। 8:15 নানা রঙের গান, 8:30 ছায়াছবির গান। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম সঞ্চয়িতার প্রথম এবং দ্বিতীয় অধিবেশনের বিভিন্ন অনুষ্ঠানগুলির বিষয়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন এখানেই শেষ হল। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:11 হয়ে 3 সেকেন্ড। জয় হিন্দ।